আকাশবাণী বিলোনিয়া। আজ মঙ্গলবার 18ই শ্রাবণ 1433 বাংলা, 4ঠা আগস্ট 2026 ইংরেজি। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 4 মিনিট হয়ে 39 সেকেন্ড।

আকাশবাণী মিলনিয়া শুরু হলো অধিবেশনের প্রথম অনুষ্ঠান। শুনবেন অমৃতবাণী।

অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। আজকের শিল্পী অরুণা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। আজকের শিল্পী ছিলেন অরুণা মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খড়াং।

0: মাং রিকজাক খা আবনো কারিবো জুদা জুদা কমিটি খাজা খা আবনি বাকি নরক সালচি ব্রিয় আরো থাঙ্গাই পান্দাও ব মানজাকি মান্নাই
1: আওয়ানী আফাতঙ্গ টিপিএসসি বেখতে কাইসা কপঙ্গ সাকলাইজাক মানে আবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্যাল এডুকেশন স্ক্রিনিং টেস্ট নিবাগী সালমারি রুজাকা সালমারি ইংখা ও বিশনি অগস্টানী সাল নৈশি সিনী সালমারি বাই তাই নৈশি চার সালমারি ও জরা ইংখা ফুংনি দামচি থামচি সতী তামানি জরা ও তাই দিবরণে দাম নই থামচি সতী তামানি জরা না কাদব ইন্টারভিউ সেনাই স্ক্রিনিং টেস্ট ইয়া আবো ইন্টারভিউ উনাই টিপিসি অফিস আখাউরারু তো বরক তাইব কাহামকে সিনানি মেগাই ওয়েবসাইট নাইমান্নাই www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট আপনো কারিবতে গেছে টিপিএসসি নিবে খাকলিন ফুড সেফটি ও যে কয় মঙ্গলাই রে নাই রক বরক নিবা গেব ইন্টারভিউ না হারজাক নাই জুদা জুদা রংনগ বরক নিবাগে ইন্টারভিউ না হানায় সাকলাই জাকা আপনি বাকি বরক ব জানি যা ওয়েবসাইট নাইমান নাই আপনি ওয়েবসাইট নাই বরক কাহামকে তাই বস সিউইমান নাই ওয়েবসাইট হংখা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট
0: ইয়ং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডনি বাকি কয়মংলাই ইয়াচাক জাগাই দঙ্গ ভারত হাপাংনি হুকুমু ককচংলাই নকনি দিমা পরিষ্ঠিত সালচি সালকা নৈশাই নেচি দক তাই নৈশাই নেচিসিনি রং বিশিনি ইয়ং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডনি বাকি ক বকমংলাই এবার কয়মংলাই ইয়াচাক জাগাই দঙ্গ যে বড় রক রেজাব মং করং তাই থুক করং এবার স্টেট লেভেল এবার থিয়েটার রকনি সামং খাইজাক তাই মশামং রেজাব মং গবং রিক মং আবহাই রক তাই ওয়ানি মানে সাম করং রক তুমুং নরক রানী মচুংকাং কাকাই কয়মংলাই রানী বাকি নরক https://ne যে india.org.in হোম এডভার্টাইজমেন্ট থাঙ্গাই নরক অনলাইন তৈ কয়লাই রুই মান্নাই ও অগাস্টালনি থামচিসা সালমারি জরা আবনি বাকি নরক বিশি নাংনাই বিশি ব খাজাক তঙ্গ বিশি চিচারনি সিমি থামচি জরা যে রিজার্ভ করং মশা করং তাই মানিখনে ইয়াকনি মানিখনে সিনাম করং রকসিমিন ও কয়মংলাই
1: রহরে মান্নাই আওয়াস যারা সঙ্গ কক্ঠুম রক্ষণাবাই তাবো সেবকর বরতলামানি খালায় হাইকোর্ট অফ ত্রিপুরা ও কিসা সে বুকস আসুক থাই বরফ সপনানি কয়মংলাই সানজাক টঙ্গ বুকস আসুক থাই টঙ্গ কাই সিব্রী বুকস আসুক থাই কা জুনিয়র এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আপনি বাকি রেমারি এনানি নাঙ্গ গসিজাক ইউনিভার্সিটি নি গ্রাজুয়েট লগে ও কম্পিউটার নি নলেজ বা সার্টিফিকেট বহু তোমা নি নাই কমিমলাই ইরানা নি বাকি ওয়েব অনলাইন টিমার নাই ওয়েবসাইট https://tsc.nic.gov.in ওয়েবসাইট আপনার কারিবতে কাইসা টঙ্গা বংখায় কাইব্রে বুকস আসুক থাই গ্রুপ ডি ক্যাটাগরি ও গ্রুপ ডি নি বিশৃঙ্গ পিউন অর্ডারলি গার্ড আপনি বাকি রেমারে ইনানি নাই মাধ্যমিক পাস উমর খাজাক টঙ্গ বিশি সিজানি সিমি বিশি ব্রী সিনি বিশৃঙ্গ কয়মংলাই আবু ব ওয়েবসাইট https://tac.nic.in ওয়েবসাইট নাই রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজারনি বাকি সিমি 300 কয়মংলাই রানানি পাইথাক সালমারি ও বিশিনি অগস্টালনি সাল চি সালমারি জরা
0: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বিশিং থেকে সিভিল ইঞ্জিনিয়ার 40 সিভিল ইঞ্জিনিয়ার এক্সামিনেশন বরক লাংজাক নাই এবার কয়মংলাই ইয়াচাক জাগাই দঙ্গ 아버님이 미신 거 떤 거 너럭 12만니 컨트랙추얼 하이 아벅 12만니 바그이 에바 비샤니 바그이 컨트랙추얼 응나이 테 너럭 테보 카함카이 샤이마니 샤이마나니 바그이 twd.tirfra.coffee 너 탕게이 온라인 테 코이블라이 러허리 만나이 아버니 바그이 파이탁 샬마리 엔카 31st August 샤릭니 담브레 담바 조라 Tebu kaham kai norok shai manen bagai hinga kai norok angthasing website chamani hai ara thangai naimanai twd.tirpra.gov ino thangai
1: IBPS clerk ko borok langani koi mamlai sanja kha book sa suk thai 11403 abul bisinga tong customer service associate clerk umor unani nango Bisi nisi nisi mi bisi nisi car ni bisingo. Remari inani nangai, Gosizek University ni graduate. Tai bini local language bo saimanuzak nani nangai. Koi mungulai nani bagai paitak ni salmari inka o bisi ni Augusta ni sal nisi sa salmari ni bisingo.
0: Tifra High Court ni bakhakte ke family court sa group ti wo koi mungblai yaksa zagai tongo aboni bagai paithak shalmari enka August tal ni chi shalmari jora eba 10th August jora sharik ni damba jora angnai online ti koi mungblai renani bagai group ti wo fion oddly guard tongnai jotoi kaibri bukcha thai tongo aboni bagai matomik Pas khlaijak nangnai umor angnani nangnai chi jani chimi brichi jora
1: au asu jara sen sebo go bortamani khana laikha tabugo sen resamung khana laina resamung khana rawana surjo kumar dev barma

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান সূচি।

একটু পরেই 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। 7:25 থাকছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:15 থাকছে বাংলা ছায়াছবির গান নিয়ে ছায়াগীতি অনুষ্ঠানটি। পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান সকাল 8:30। আজকের বিষয় লৌহ মাজুষে বিপুলা লক্ষিন্দরের স্থিতি এবং সৈন্যগণকে ও বিপুলাকে চাঁদের উপদেশ। পরিবেশনায় মৌসুমীনাথ দাস এবং তার দল। সকাল 9টায় থাকছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানি গানি অনুষ্ঠানটি। 10টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 10:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। ভজন অনুষ্ঠানে শুনবেন হিন্দি ভক্তিগীতি। 10:30 শিল্পী পণ্ডিত ইশরাজ। সকাল 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফ এম উজ্জয়ন্তের অনুষ্ঠান। দুপুর 2টায় মধ্যাহ্নকালীন

রাত ১০টায় লোকসভায় চলতি বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সকালে।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আজ সকালে অনুষ্ঠানে। প্রথমেই জানব আজকের দিনের ইতিহাস কি বলে। আজ 4 আগস্ট 2026 ইংরেজি। ঠিক আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। সাল 1704, স্পেনের আত্মসমর্পণের পর ব্রিটিশ বাহিনী জিব্রাল্টার দখল করে নেয়। 1914 সালে ঠিক এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি বেলজিয়াম আক্রমণ করলে গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1906 সালে ঠিক আজকের দিনে বার্লিন অলিম্পিকে মার্কিন কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসি ওয়েন্স লং জাম্পে স্বর্ণপদক জয় করেন। 1936 সালের ঠিক এই দিনে 1944 দিন ঠিক আজকেরই দিন আমস্টারডামে নাৎসি গেপ্টাপো বাহিনী অ্যান ফ্রাঙ্ক এবং তার পরিবারকে গ্রেপ্তার করে। আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন যেসব ব্যক্তিবর্গ। সাল 1871, হেমচন্দ্র কানুনগ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত বাঙালি বিপ্লবী, জন্মগ্রহণ করেছিলেন ঠিক আজকের এই দিনে 1871 সালে।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিশিষ্ট বাঙালি বেতার সম্প্রচারক এবং মহিষাসুর মর্দিনী খ্যাত নাট্যকার, জন্মগ্রহণ করেছিলেন 1905 সালের 4 আগস্ট তারিখে। সাল 1929। কিশোর কুমার বিখ্যাত ভারতীয় বাঙালি প্লেব্যাক গায়ক এবং অভিনেতা জন্মেছিলেন এই দিনে 1961 সাল। দিন ঠিক আজকের দিন বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি, যিনি জন্মেছিলেন ঠিক এই দিনে। শুনলেন আজকের দিনের ইতিহাস কী বলে।

আজ সকালে, আজ একটি পর্ব রয়েছে বয়স্কদের স্বাস্থ্য বিষয়ক কথা। বার্ধক্যের সাথে স্বাস্থ্যগত সমস্যা আসে, যা জীবনের মান এবং স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতাকে প্রভাবিত করে। বয়স সম্পর্কিত চ্যালেঞ্জগুলি বোঝা এবং স্বীকার করা গুরুত্বপূর্ণ যে এমন কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে যা একজন ব্যক্তি বা তার প্রিয়জনকে সুস্থ বার্ধক্যের পথে নিয়ে যেতে পারে। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস তখন ঘটে যখন হাড়ের ঘনত্ব কমে যায় এবং শরীর হয় আগের তুলনায় কম হাড় তৈরি করে, খুব বেশি হাড় ক্ষয় করে অথবা উভয়ই। আমাদের শরীর ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে পুরনো হাড় ভেঙে নতুন তৈরি হচ্ছে। 20 দশকের মাঝামাঝি সময়ে হাড়ের ভর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং মধ্য বয়সে হাড় ক্ষয়ের হার বৃদ্ধি পেতে থাকে। এটি বিশেষ করে পোস্ট মেনোপোজাল মহিলাদের ক্ষেত্রে সাধারণ এবং এর ফলে দুর্বল এবং ভঙ্গুর হাড় হয়, যা ফ্র্যাকচারের ঝুঁকিতে থাকে। যেসব পুরুষ এবং মহিলাদের হাড়ের ঘনত্ব কমে যায় যখন তাদের শরীরে হাড়ের ক্ষয় শুরু হয়, তাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকে। অন্যান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে মেনোপোজের সময় হওয়া, কিছু শারীরিক লক্ষণ, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কম খাবার গ্রহণ, সোডিয়াম এবং ক্যাফিনের উচ্চ মাত্রার খাবার গ্রহণ, অতিরিক্ত অ্যালকোহল সেবন, ধূমপানের ইতিহাস, বসে থাকা জীবনযাপন। অস্টিওপোরোসিসের পারিবারিক ইতিহাস এবং হাড়ের ক্ষয়ের জন্য পরিচিত কিছু ওষুধ এর জন্য দায়ী হতে পারে। রয়েছে বয়সজনিত শ্রবণ শক্তি হ্রাস। বয়স্কদের মধ্যে ধীরে ধীরে দেখা দেয় এই সমস্যাটি এবং এটি বয়স্কদের উপর প্রভাব ফেলে এবং সবচেয়ে সাধারণ অবস্থার মধ্যে এটি একটি অন্যতম। সাধারণত শ্রবণ শক্তি বাইরের মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ এবং মস্তিষ্কে ভ্রমণকারী শ্রবণ স্নায়ুর মধ্যে একটি জটিল প্রক্রিয়ার ফলাফল। বয়স বৃদ্ধির ফলে মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণে কিছু পরিবর্তন ঘটে যা শ্রবণ শক্তি হ্রাসের কারণ হয়। দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দের সংস্পর্শে থাকার অভিজ্ঞতাও কানের ভেতরের লোমকূপগুলিকে অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা শ্রবণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বয়সজনিত শ্রবণ শক্তি হ্রাসের চিকিৎসার জন্য শ্রবণযন্ত্র, টেলিফোন অ্যাম্প্লিফায়ার বা ককলিয়ার ইমপ্লিমেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। বয়স সম্পর্কিত মূত্রনালীর অসংযম, বয়স্কদের ক্ষেত্রে এটি 4টি প্রধান ধরন রয়েছে। এগুলি সাধারণত পেশির উপর বার্ধক্যের প্রভাব এবং অন্য একটি অন্তর্নিহিত অবস্থার শারীরিক প্রভাবের সংমিশ্রণ। বয়স্কদের মধ্যে এটি মোটামুটি সাধারণ এবং মূত্রাশয়ের প্রাচীরের পেশিগুলির প্রাথমিক জোরপূর্বক সংকোচন দ্বারা চিহ্নিত করা হয়। হৃদরোগের ঝুঁকি, প্রাপ্তবয়স্কদের হৃদরোগ হল হৃদরোগ এবং রক্তনালীর রোগগুলিকে শ্রেণীবদ্ধ করার জন্য ব্যবহৃত একটি সাধারণ শব্দ। এর মধ্যে রয়েছে জন্মগত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদযন্ত্রের ব্যর্থতা, করোনারি হৃদরোগ, অ্যারিথমিয়া এই ধরনের। 45 থেকে 54 বছর বয়সী পুরুষ এবং মহিলাদের অন্তত 1/3 হৃদরোগে আক্রান্ত বলে জানা যায়। নিয়মিত অ্যালকোহল গ্রহণ, ধূমপান এবং উচ্চ ট্রান্স খাবার গ্রহণের অন্তর্ভুক্ত অস্বাস্থ্যকর জীবনধারা এই অবস্থার জন্য অন্যতম প্রধান কারণ। ধূমপান ত্যাগ করা, অ্যালকোহল গ্রহণ কমানো, প্রচুর ব্যায়াম করা এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার গ্রহণ করা এই অবস্থার নিয়ন্ত্রণ করতে পারে। আলজাইমার রোগ,
বয়স্কদের মধ্যে ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণ হল অ্যালজাইমার। ডিমেনশিয়া হল জ্ঞানীয় কার্যকারিতা, চিন্তাভাবনা, মনে রাখা এবং যুক্তি এবং কিছু আচরণগত ক্ষমতার ক্ষতি, যা একজন ব্যক্তির দৈনন্দিন জীবন এবং কার্যকলাপে এতটাই হস্তক্ষেপ করতে শুরু করে যে এটি তার কার্যকারিতাকে প্রভাবিত করতে শুরু করে। ডিমেনশিয়া সবচেয়ে হালকা পর্যায় থেকে শুরু করে আরও গুরুতর পর্যায় পর্যন্ত হতে পারে এবং সে ব্যক্তি দৈনন্দিন জীবনের মৌলিক কার্যকলাপের জন্য সম্পূর্ণভাবে অন্যদের উপর নির্ভরশীল হয়ে যেতে পারেন। অ্যালজাইমার রোগের প্রাথমিক লক্ষণ: বিচার ক্ষমতার মতো জ্ঞানের অস্মৃতিশীল দিকগুলি হ্রাস পেতে পারে। অ্যালজাইমার রোগের কারণ জেনেটিকের সাথেও সম্পর্কিত, যার সূত্রপাত মস্তিষ্কে বা অন্যান্য অংশে রয়েছে। সুষম খাবার গ্রহণ, ব্যায়াম, অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রবীণদের প্রভাবিত করতে পারে, এমন অনেক রোগের হাত থেকে রক্ষা করতে পারে। শুনলেন আজকের আজ সকালে একটি পর্ব বয়স্কদের স্বাস্থ্য নিয়ে কিছু কথা।

কার্চি পূজা উদযাপনের 15 দিন পর আজ ঐতিহ্যবাহী কের পূজা। কের পূজার আচার অনুষ্ঠান আজ সর্বত্রই পালিত হবে। ত্রিপুরার শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী উৎসব কের পূজা রাজ্যে যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হয়ে আসছে। এখানকার রাজপ্রাসাদের ভেতরে এবং আশেপাশের এলাকা এবং শহর থেকে প্রায় 12 কিলোমিটার পূর্বে অবস্থিত ত্রিপুরার প্রাক্তন রাজধানী পুরান হাবিলি এই পুরনো এলাকাকেই কের পূজার জন্য নির্দিষ্ট করা হয়েছে। কের পুজো মধ্যরাতে শুরু হয়ে একটানা 30 ঘন্টারও বেশি সময় ধরে চলবে। সবুজ বাঁশের খুঁটি দিয়ে নির্মিত একটি কাঠামো কের পুজোর দেবতা হিসেবে ব্যবহৃত হয়। এই উপলক্ষে চান্তাই বা প্রধান পুরোহিতকে রাজা হিসেবে গণ্য করা হয়। রাজধানী আগরতলা এবং পুরান হাবিলি, যা পুরনো আগরতলা নামেও পরিচিত, এছাড়াও বছরের শেষে এবং ফসল কাটার মরশুমে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে কের পূজার আচার অনুষ্ঠান পালিত হয়। আজ ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

আজ সকালে অনুষ্ঠানে এবার কিছু স্বাস্থ্য তথ্য। মা এবং শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গর্ভকালীন যত্ন, পুষ্টিকর খাবার এবং নিয়মিত টিকা দান অত্যন্ত জরুরি। সুস্থ মা এবং সবল শিশুই একটি সুন্দর এবং শক্তিশালী সমাজের মূল ভিত্তি। গর্ভাবস্থায় মায়ের যত্ন, পুষ্টিকর খাবার। মায়ের খাবারে পর্যাপ্ত আয়রন, ক্যালসিয়াম, আমিষ এবং ফলিক অ্যাসিড থাকতে হবে। নিয়মিত পরীক্ষা, গর্ভাবস্থায় অন্তত চারবার চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিশ্রাম এবং মানসিক শান্তি, ভারী কাজ থেকে দূরে থাকা এবং সবসময় মানসিক শান্তি বজায় রাখা খুবই প্রয়োজন। শিশুর পুষ্টি এবং পরিচর্যা, জন্ম থেকে প্রথম ছ মাস শুধু মায়ের বুকের দুধই শিশুর জন্য একমাত্র আদর্শ খাবার। সঠিক টিকাদান, শিশুর বয়স অনুযায়ী সব প্রয়োজনীয় টিকা সময় মতো দিতে হবে। পরিপূরক খাবার, ছ মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি নরম এবং পুষ্টিকর ঘরে তৈরি খাবার শুরু করতে হবে। শুনলেন আজকের স্বাস্থ্য তথ্য।

গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: এরই সাথে শেষ হবে আজকের আজ সকালে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককব্রুক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দু চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। হায়দ্রাবাদে ব্রিক্সের অ্যান্টি কারাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। অসমে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের, তবে ওড়িশায় পরিস্থিতির উন্নতি। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিডি তাকার ব্রাজিলে বিডব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল বিলটি সভায় উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। এদিকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিলও রাজ্যসভায় পাশ হয়েছে। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। এমএসএমই মন্ত্রী জিতেন্দ্র রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।
1: सभापति महोदय जी, मैं माननीय सदन के समक्ष प्रस्ताव करता हूं कि सूक्ष्म लघु और मध्यम उद्यम विकास संशोधन विधेयक 2026 पर विचार किया जाए।
0: এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি গতকাল বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছে না।
2: मैंने खड़गे जी को भी बोला कि अपने कांग्रेस एमपीओ को थोड़ा समझाई है, कम से कम बिल में हिस्सा तो ले। लेकिन खड़गे जी भी अपना कांग्रेस एमपीओ को समझा नहीं पाया, उनका व्यवहार बहुत खराब था और लोकसभा में भी कोई समझाने वाला नहीं है। राहुल गांधी जी तो नहीं आए, कांग्रेस के एमपी पूरा बिगड़ चुका है, उनको कोई समझाने वाला नहीं है। कांग्रेस में कोई नेता बचा नहीं है जो अपने सांसदों को सही रास्ते दिखा सके।
0: সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকল আইনে পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দু চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জন সুরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জলপুর আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মজ্জালপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে নীতিন নবীন উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুর লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 34। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে।
3: হামনে বর্ষ 2047 কো বিকশিত ভারত কে নির্মাণ কা লক্ষ্য রাখা হে। এসে হি 2036 কো ওড়িশা কো বিকশিত ওড়িশা বানানে কা লক্ষ্য রাখে হে। ইস লক্ষ্য কি প্রাপ্তি মে हमारी उच्च शिक्षण संस्थानों की अहम भूमिका है। उन्हें ऐसे ज्ञान केंद्रों के रूप में कार्य करना है जहां पर विकसित हुए विचारों और प्रौद्योगिकी समाज की आवश्यकताओं का समाधान करे।
0: উল্লেখ্য, 3 দিনের সফরে রাষ্ট্রপতি এখন ওড়িশায়। দক্ষিণ ওড়িশায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তপ্তপানির কাছে মা কামধুনি দেবীর মন্দিরে পুজো দেবেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তেলেঙ্গানা হায়দ্রাবাদের ব্রিক্সের অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। ব্রিক্সে ভারতের সভাপতিত্বের বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলাকে মূল বিষয়বস্তুকে সামনে রেখে দুদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রচনা শাহ বৈঠকের উদ্বোধন করবেন। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং ক্রমাগত নজরদারি দেশের ভিজিলেন্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে। নতুন দিল্লিতে তিনি বিদায়ী কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তবের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ভিজিলেন্স পরিকাঠামো উন্নত হওয়ার ফলে গত 3-4 বছরে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন বকেয়া মামলা 4,000 থেকে 700 নেমে এসেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মাই কল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানতে পারবেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গত কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুদ বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে বৃষ্টিতে বিপর্যস্ত কেরালামের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী ভিভি সতীশন গতকাল দুর্যোগ পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বর্ষণজনিত ক্ষয়ক্ষতি, ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হয়। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে বিডাব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল পাশ, রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত থেকে শুরু হয়েছে। প্রথমে রাত 10টায় তপোধ্বনির মধ্য দিয়ে তিন দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়। ত্রিপুরার রাজপরিবারের এই পুজো আগরতলার নতুন হাবিলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবিলি অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামীকাল ভোরে তপোধ্বনির মধ্য দিয়ে পূজা শেষ হবে। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। এই বিলের লক্ষ্য হল সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত 1956 সালের আইন সংশোধন করে ভারতের প্রধান বিচারপতি ছাড়াও সর্বোচ্চ আদালতের বিচারকের সংখ্যা বর্তমান 33 থেকে বাড়িয়ে 37 করা। এই বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আমাদের পরিবার ও সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিদিনের জীবন আচরণ ও প্রতিটি সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটাতে হবে। ব্রহ্মকুমারী ডক্টর দিদি প্রকাশ মনিজির স্মৃতির উদ্দেশ্যে 10 কোটি নেশামুক্ত শপথ ও ইউনিভার্সাল ব্রাদারহুড রক্তদান অভিযানের অঙ্গ হিসেবে গতকাল আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টার আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল নেশামুক্ত সুস্থ সচেতন মূল্যবোধ সম্পন্ন ত্রিপুরা এবং উন্নত ভারত নির্মাণের আহ্বান জানান। এছাড়াও আগামী 21 থেকে

ইউএনের পক্ষ থেকে জানানো হয়েছে 15,001,5650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ নারেঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আজ আগরতলা থেকে রাত 11:30 নারেঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা হল চরিত্র গঠন, সামাজিক রূপান্তর এবং জাতি গঠনের ভিত্তি। উড়িষ্যার কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করে গতকাল তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে নীতিবান, দক্ষ এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিকশিত ভারত 2047 এবং বিকশিত উড়িষ্যা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্ণায়ক ভূমিকা পালন করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেললাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। গতকাল 29 জেলার কুমারঘাটের বিদ্যুৎ বিভাগের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, 29 জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস প্রমুখ। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। গতকাল তিনি জগন্নাথবাড়ি রোডের ছাত্রীনিবাস পরিদর্শনে গিয়ে এই কথা বলেন। সাইক্লিস্ট হর্ষিতা জাখার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ট্যুর ডি ফ্রান্স ফ্রেমে অংশ নেওয়া প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসের নাম লিখিয়েছেন। এই কঠিন প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনায় 19 বছর বয়সী এই তরুণী আফগানিস্তান, আলজেরিয়া, চিলি, ইথিওপিয়া দুজন করে রাইডার সহ নাম্বিয়া এবং উগান্ডার 8 জন প্রতিভাবান সাইক্লিস্টের একটি দলকে নেতৃত্ব দেন। এই প্রতিযোগিতা চলতি মাসের 1 তারিখ লোজানে শুরু হয়েছে এবং আগামী 9 আগস্ট নিসে শেষ হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 14-0 বিশাল ব্যবধানে সিমনার তিলক মাঝি দলকে হারিয়ে দেয়। বিজয়ী দলের শ্রেয়া দেব হ্যাট্রিক করেন। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 8.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও কিশোর জমাতিয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু শাখা রংমানি ইংখাত তমং কাহাম অংনানি হতান কাহাম খাইনানি তাই বসং খানানি থং উড়িষানি কটক জগৎগুরু কৃপালু ইউনিভার্সিটি ন চেঙ্গি রুই মিয়া ইউনিভার্সিটি রক্ন রায়দা কাহাম গনাং দারা গনাং তাই হদা তৈ বা জাতৈ মানাই বরক স্নাম তিসানা কবখা রাষ্ট্রবক্রক শাখা বিকশিত ভারত নৈসাই ব্রিটিশ নিতাই বিকশিত উড়িষ্যা নৈসাই থামচি দকনি নাহার বং মানা বাকি রংম থারক সামং তাঙ্গানা সুপ্রিম কোর্টনি দরবার ফাং ভাং রানী স্নাম ফিরমুং বিল নৈসাই নিশি দক লোকসভা পাশঙ্খা অ বিল নি নাহরমু উংখা সুপ্রিম কোর্টর দরবার ফাং তংমা মারি নতৈ বিশি চিচুকুরা বাচি দক নি কেরং ন সামই ভারতনি দরবার ফাং বক্রক ন কারৈব সুপ্রিম কোর্টনি দরবার ফাং বাংমানি তাবুকনি মারি খরক থামচি থামনি বাংরৈ খরক থামচি সিনি খ্লাইনা সংদ খামখাই মন্ত্রী বিকাশ দেব বর্মা শাখা ডক্টর বি আর আম্বেদকর হুকমু সৃঙ্গনাই রকনি মুকমু সরংনাই রকনি তংথাই নগ সরংনাই জ রকনি মানথাইতাই নাই মথাংনতেই সাকনাং ইয়াকলাই জাগলাক মিয়া ব জগন্নাথ বাড়ি রুট অ হোস্টেল বেড়াই নাই অ কক শাখা হাস্তে না লাইব মগনাং কেরমতাই মিয়া নি সিমি চেংখা রায়দন রগে হরনি দানচিও আইতালনি খরাংনি বিসিংতেই নখা সালথামনি কেরমতাইনি যুগালি মুং চেংখা হাস্তে ত্রিপুরানি বুবাগ্রানি নখুং গ আগরতলা কটাল হাবেলিতাই উজ্জয়ন্ত প্রাসাদ নখলাও তাই গচাম হাবিলে এবাচি ব্রিমতাই নখলাও অ মতাই সংসার জাগো ফিয়া অ মতাই রমানি রায়দা তঙ্ক সংলোকরক আর হাবনানি কারজাক সরাংসাল আইতাল ককমানি খরাংনি বিসিংতে অ মতাই পায়ানা এমবিবিএস তাই কুবুন মাস্টার ডিগ্রি মেডিকেল কোর্স অব তিনি পৈলা বেরেমনি কাউন্সিলিং তিনি নিশিমি চেঙ্গানো বিশি নৈশাই নিশি দক নৈশি স্নে রং বিশি চেঙ্গানো বসকাং সেপ্টেম্বর তালনি সালচার নিশিমি মেডিকেল কাউন্সিলিং কমিটি শাখা ডিমড তাই সেন্ট্রাল ইউনিভার্সিটি নি পৈলা বেরেমনি কাউন্সিলিং তিনি নিশিমি সাল চিসনি আগর জরা চলেন তাই আগস্ট নি সাল

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। আকাশবাণী বিলোনিয়া স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:46 হয়ে 52 সেকেন্ড। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী বিলোনিয়া, একটু পরই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত আকাশবাণী বিলোনিয়া। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:15 হয়ে 42 সেকেন্ড।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান নিয়ে ছায়াগীতি অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠান সাজিয়েছি এমনই একজন গায়িকার গাওয়া গান দিয়ে, যিনি একজন ভারতীয় গায়িকা এবং যার কণ্ঠ, যার গান সত্যি মন কেড়ে নেয়। তিনি হলেন ইমন চক্রবর্তী। প্রাক্তন ছবির তার বাংলা গান তুমি যাকে ভালোবাসো এর জন্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পীর জন্যে 2017 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী, যা ভারতের কণ্ঠশিল্পীদের জন্য সবচেয়ে সম্মানজনক একটি পুরস্কার। আজ শুনব ইমন চক্রবর্তীর গাওয়া গান ছায়াগীতি অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আজ শুনলেন ইমন চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবি থেকে গান। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় লৌহ মাজুসে বিপুলা লক্ষিন্দরের স্থিতি এবং সৈন্যগণকে ও বিপুলাকে চাঁদের উপদেশ। পরিবেশনায় মৌসুমী নাথ দাস এবং তার দল।

0: আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এস এস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এস এস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতেও এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন।

0: বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র, ইন্দোর কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চ এর মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল লৌহ মাজুসে বিপুলা লক্ষিন্দরের স্থিতি এবং সৈন্যগণকে ও বিপুলাকে চাঁদের উপদেশ। পরিবেশনায় ছিলেন মৌসুমি নাথ দাস এবং তার দল। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05 হয়ে 37 সেকেন্ড। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। আজকের প্রথম গানটি শুনবেন শ্রেয়া ঘোষাল এবং সহশিল্পীদের কণ্ঠে গুরু ছবি থেকে।

গানে গানে অনুষ্ঠানে গানটি শুনলেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এই ছবি থেকে লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে।

ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গানটি শুনলেন স্যার ছবি থেকে কুমার শানুর কণ্ঠে। আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি।

গৃহ তালিকা করার ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। এবারে গানটি শুনবেন আশিকি ছবি থেকে অনুরাধা পড়োয়ারের কণ্ঠে।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গানটি শুনলেন দিল হ্যায় কি মানতা নেহি এ ছবি থেকে কুমার শানু এবং অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে। গানে গানে অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন গুলাম ছবি থেকে, শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

মোহরা ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ভজন অনুষ্ঠানে হিন্দি ভক্তিগীতি, শিল্পী পণ্ডিত যশরাজ।

0: ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: কাগজ কলম নয়।

দ্বিতীয় তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

Kenai bahasa kelai.

Ra đô lai ma sa nê ra rơi ra rơi.

ខាប់អង្គមអស្រាងណាណាងអើ

Bandung. Ang Pribadi.

Mayolah begini. Oh, tamu.

là đâu.

等哎哎说的哎哎สันตกมาสันเอ

kenai basah kelai oh dadah.

하시니 세발에 my life, a b u b b l 아이 다 밝혀 자두 바야

光了啊，太新年啊，对不不。

Abdullah Masani Zarai, oh Zarai.

চাকরবর চাংলে খাও অয়াগ দাপলামালে বুসলু সঙ্গল জানি তাকর বুখর।

记不得好哦，当我来生长了年呢，咋可罗不可罗？

ଆମର କାନ୍ଦେ ସାଙ୍ଗଲରି ଖାଦି ଲାମଲେ ବୁସୁନୁ ସିଂହବାନି ତାଖର ଖାଇବେ ଯେ ଭୁଖର ଖାଇବେ କି ଲାମଲେ ବୁସୁଲୁ ହିମ ସିଂମାଲି ତାଖର ଭୁଖର বাহলে সিংহি বাইনি তাকর বুকর ফাইবাগে ফাইবাগে তাকর ফাইবাগে বুকর ইয়া পেরি বাক্সা দে নখনি তলাহানি সাকাব ওরাংসংলে তিপুর হাওয়া

쿠로 과게 무쿠로 과게 야비리 박사 영나니 파기 이 꼭 박사

하기 다크록 하기 무크록 하이백기 어랑상네 하네 띠뿌러 하오 똥을레 성탕라냐니 거보 꽉박서 판보 판박서

따크로 무크로 따우니 절하라고 아니 바제 오랑상래 찌푸라 하오.

खाबांनि मारे गिसिं जादुनि खनावै नरक बाहायमा तंजाबैख्या मंगलकि देव बर्मा आसै खनातत ख्लाइनाय सिनि हानो लब सावै जादुनि बायख्लाइनाय बर साफखा थानसांनानि कक साखा তাই তামো সাকা খাবনে মারি কিসিং নর কামে খাটে খানা বাইকা বলংনি তমসা বলংনি তমসা বদা নকনি তক অং খানাই নাই বদা তক বরক অং খানাই নাই এর সাপা আও বলংনি তমসা মিনি তমং সামং জুদা আও বলং তমসা নগত বই রিফানো ব বইগলাক নিনি কাহাম খাইগলাক ফিয়াবা খাফংনি মারিকিসিং বিনিয় জাদুনি আসে খ্লাইনাই সাবজাগনানি কক সাকা থানসা খ্লাই টংলাইনানি কক সাকা আও বেলাই খে খাফংনি মারিকিসিং ওয়ানসুক জাগনাই টঙ্গো সেরং জাগনাই টঙ্গো হেঁকে অমহাই কক থাইরক নরক খাদে খানানো কামিয়ামসে রগো জাদুনি রগবো আসে গরসাবনাই ক্রেখা হাইয়া দিবা আও হাইকে নরকনো আং তাইবো জাদুনি খানার ওয়ান নরনি বাগাইতাই জাতনি তাং সাং ফি গারসিনাই

আও খাবনে মারিসিং তাবনে জাদুনি হিংকাঙ্কে খিরু দ্বয়ের সাবজাক খিরুদনি খরাঙ্গ জাদুনি খনাই না লাগে আর সেওনে সংহাকে অজারাও

খাপনি মারিক সিং জাদুনি সিং খনালাইকা রাধিকা দেববর্মাবাই এরসাবজাক জাদুনি সিং তংসা খনালাইকা হাইকে খাপনি মারিক সিং জাদুনি খনাতে খনাতে খাখলায়ো নরক আও সঙ্গ সালাইমানি টাইমা তৈলামানি কক্রক মুতুমান বাইখানা হইনি তাই ও জাদুনি রক সঙ্গ আসে খাইন মৈতু খাই রো তাই সাইমান রো নাই ওয়ারক সঙ্গ টান কে ইয়ং ইয়াফাং গাঙ্গা ও দাফং খাইনি সামু নো মাজার গাঙ্গা ওয়ারক চিরানি চিরথানি সামু নো তাই বুসুক গাঙ্গাব বসই বফং খাইনি সামু নো হাকে খিবি জানাই ববসে তংসি খিবি জানাই মূসা করে হাকে খাবাঙ্গে মারগেসিং ব ও জাদুনি বিং তৈ সঙ্গ তাম ফরনানে নাইখানা তামনো ব খুরসাবই তামনো রক সাবই তামনো সাইমান রানানে এরসাবখানা খাবাঙ্গে মারগেসিং নরকবা সাবই জামান বাইখানা খাখলায়ো নরক বাকসা আঙ্কাবা রমইমান খানা বাকসা আঙ্কাবা রমইমান ইয়ানা ফিয়াবা নরকনি থানি আনি কাইসান কসার মু নরক কাহাম খাইনাই খানা দি জাদুনি রক খানা কাহঙ্কে তাই খানা কাহঙ্কে নরক সাইমানান আও তাম তং জাদুনি বিশিং দিয়ে তাম খানারানি হাই আঁকাবা সাইমান রানি নাই আবরণ তৈ নরক সাই স্রাই স্রাইকে সাইমানান হাকে খাবনে মারি কিছিং হাসুনি খরাঙ্গ সং জাদুনি রক খানা লাগে সং জাদুনি খানা লাগে গবং মানে সং স্রং মানখা হাই দানা তাই সং কক্রো নিউজ হেডলাইন্স খানা লাইনাই আবুনি উল হংকে দিনে ওয়ান সুক মঙ্গ সং হাবলাইনাই আর হংকে নরক আংবাই খাপনে মারকিসিং দাদাক সিদা খাই কক দুকনি বিশং দিয়ে নরক আংবাই করং হরি মানাই তাই সং সালাইন চিনি নখং ন বহাকে রমই নারকনাই

او هکې کوکبروک نیوز هډلاین څنګه دای نه لګر شنه تا وو راستروبخروک دروپودی مورمو ساکا رنګمن انکا تومون کهام اننی হদানো কাহাম খ্লাইনানি তাই বসং খানানি থং সুপ্রিম কোর্ট নি দরবা ফাং বাংরানানি স্নামফির মুং বিল নৈশাই নৈচিদক লোকসভাও পাঁচ সংখ্যা সুইজারল্যান্ড সংসাজাক ট্যুর দ্য ফ্রান্স ফেমো মানজাগনাই সাইক্লিস হরসিতা জাখর ভারতনি পুইলা আরো মানজাগৈনাই বরৈ ইংগৈ লাই বুমাও বুমুংব তিশাখা এম বিবি এস তাই কবুন মাস্টার ডিগ্রি নি মেডিকেল কোর্স বর্তিনি পইলা বেরেমনি কাউন্সিলিং তিনি সিমিং চ্যাঙ্গান সংযোগ হামগ্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা ডক্টর বি আর আম্বেদকর মুকমু স্রংনাই জগরকনি তংথাইনগ স্রংনাই জগরকনি মানথাই তাই নাই মুথাংন তৈয়ৈ সাক নাংয়া খ্লাইজাগলাক হাস্তেও সঙ্গেরনি সেববাই ট্রেন থাংলাইশো চল খ্লাইরনা নাহারৈ নৈরা সিনিচি নৈ কিলোমিটার রেল লাইন সঙ্গেরনি সেব্রমা সামুং পাইখা হনৈ সাকা সঙ্গেরং মন্ত্রী রতনলাল নাথ হাস্তেনি লাইবুমা গনাং কেয়ার মতাই মিয়ানি সিমিং চেংখা এন এফ রেলওয়ে নি বৈখাক্তৈ সাজাখা 15650 নারেঙ্গিনী সিমিং আগরতলা নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস তিনি নারেঙ্গিনী সিমি হরনি দামচি সতী থামচি ও আগরতলা ফাইনা লাম রুয়ান ইয়াং 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস তিনি আগরতলা নিসিমি হরনি দামচিসা সতী থামচি ও নারেঙ্গি থাংনা লাম রুয়ান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বরৈ লীগ ফুটবল বাতেমুংনি মিয়ানি থংমঙ্গো ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা তিনি নখাচুমুই কবলজাক টঙ্গানো হাসেনি বেবাক আমচাইও পিসাই পিরিং খে ফেরাং কগৈ ওয়াতে ওয়াই মানো তিনি তুমারি সাকাও 32 ডিগ্রি সেলসিয়াসনি গানাইগিনি টঙ্গানো হাকে তাপসুজরাতেই কক ব্রক নিউজ হেডলাইন্স খানাবাখ্যা

0: সবচেয়ে নাই সাত ব্যক্তি কত চলে অমর বাবু দুনিয়া গুরু হয়েছি বিচারি খাই বাবু তিনি গুসানি কাহাম গুসানি হানিয়ে আমা হানি যত আমি কত খামানি জাগানো গুবা বনাই চাই যদি
1: বেলাই হামবাই কৃঙ্গি দি নামানি কক সাহরকা বেলাই হামবাই নো নৃঙ্গি দি আংবাই দো হামবাই আক খাবং মারে কিছু নুখুং রমই নারগনানি যতনি ফানক্রী নুখুং খুঁজা খুঁজু নুখ আং সালাই ও বড় নক নুখুং বুসে খাকসং মা হই নাই নুখুং খুঁজা খুঁজু নুখ আঙ্ক সালায়ো ও বি বসায় ওলাইলাই মানে সাল চাপন মায় হুঁই মাসাই আনি সালায়ো ও বসুক নুখুং খুঁজা খুঁজু নুখ আঙ্ক বসুক বিং পরয় বফা টংখা বিয়াং বসা টংখা বিয়াং বোমা টংখা বিয়াং অম হাইরক অঙ্গ

0: আও নাইনের খাপনে মারি গেছিং কোকদুগো স্বাগতম। হ্যালো
1: হ্যালো,
0: আও দীপর কাহাম। দীপর কাহাম
1: ভাই চাম কাহাম তো মেলা
0: কাহাম নো কাহাম নো কাহাম নো
1: ও চিনি কাই নক নুকুং খালে মান দেই
0: চিনি
1: সামরি অম্পা
0: চিনি নক নুকুং নক কসাং কসাং খলাই রমুই নারকনানি লামা তামো
1: আওবনো আগিনি
0: কাহাম করং খামাং সং থাঙি মেনি আবলে না
1: মাইয়া ওমা ওয়া মানজো না
0: বাক্সাস হালায়ো বাক্সাস হালায়ো রং দংখা গাবা তামনি রাংক্রিম বাকাই নগ্ন খুমা ওয়ালাইটা বিয়ালবা নৈ সালায় হংকা হংকা বা

0: Ναι, για να έχει και σάβα. Hello. Hello. Hello. Ganao Radio Rock Tong Khana. Bon bagi ani khorang no ani khorang phai tongo. Hello. Hello. Kerang iman liya. Aau, hai ke kapone marketing sine studio ni jora khogo diporni damji nei shoti nei si sini inkha. Hai ke tini ni wanchungmong pandao sen kok sai tong layo kapone marketing. Omoro sini tini ni wanchungmong aau sen salsa sarai nu tong mani. Fiaba sarai frung ka kaseng sikla sokna ni musung layo dak tino. Bunya kajang ma borsong ma nukhang ke kajang nam borsong nam musung layo. Kajak layo. Ab jesu tipun ngar siteng hamza gai. Tabu kungang ke hamza gai nai nugui kajie ni sekang no. Ha? Pre-wedding fo, shooting ninyai, reception klaye, asak nai thok klaye nai kajak layo, nok nukhung khalayo, fiaba, hai fano. Baksa baksa ngang ke bisha bising ni ulono, nok nukhung bai thango. Breakdown ngi thango. Belai sato gya musang gya omhai ngi thango nai karna kok dogo sabotong. Hello. Hello. Hello. Hake tumung no khoraksa se angmai kareng horna no musong ngi tongka hanke norok norok ni gana ni radio set no norok kisa haksal klai tondi hai angkanke norok angmai kok salai manglak noroni khorang phayang nai norok kerengi manglak hake asik au kaboni marakisin seng salayu uff tamong makya hanai nai seng ozoro social media media ni jugo molo seng nugo omhai kami grei tabo kaglai phuilai inglai mani kharuk susung lai jabo seng busai nukhangke bhigno nukhangke তাই আবুনি বিশিন্ন আও না এনে হেকে তে কে শা কক দুগো সাবতং হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম
1: আও আও দীপর কাহাম দলাই কে দীপর কাহাম তাকো
0: সাগরদি
1: আও কে তিনি নি পান্ডব কংগ্রেসে বত
0: আসে খনা তত ক্লাইনে বসানানি চেংদ্রফ ফিয়াবা চৌই থাকা চৌই থাকা ককরই কিসিং নং তাই ওইসা সাইটক দি কল খাই দি কক পাইছি সেখান চৌই থাকা হ্যালো বেলাই দি পর কাহাম আও নুন বহান কের মতানি হ্যাঁ হ্যাঁ নুখুসিনি নুখুং নসং বাইকে ক্রাক্র মুইতন লাইনাই নুখুং তো হাঁ কাইজাখা বরজাখা না হাঙ্কে হাঁ আরো সং টংলাইখা সংলাইখা চালাইখা সরাই খনা ইংখা হাতি হাবাও থাংলাইখা হাইকেন নক নুখুং সঙ্গ রমুইতন ইমানিয়া হ্যাঁ দিবা নুখুং গবাম জঞ্জাল ফাইও
1: ক্যামেরা ক্যামেরা ইয়া বলে নুকুং নেই মা কাছে ও আউ ক্যামেরা ইয়া কাছে যাম বুকু কইছি কি কম তাবো নুকুং পনো আমো নুকুং খাইতে নি বুসুক কা সং দিনি বুসুক কামং বুসুক কামো আমো যত তুই শ্যাম কাছে নুকুং লে বুকু থাকো ই আমো তনি বকরাজে কক থাকা বাবো আবো নুকুং জো কাছে মনি না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না

সাই সাজাক মানে মই কথক মানে সঙ্গী মাস আর নাই নক নুখুঙ্গ ইয়ং হি খনজাই তামনাই বসাইব বনো আবহাই কানমুং চুমুং র কেসে মিশা মার নাই নসাই হাই হিক প্রটেক্ট মা খাইনাই নংমানী জরাও নমা বাসানাই বিন গানাব হাকে আফ্রোসে ব নিন থানীয় বেখা বেড়াওই খম খম খাই টঙে মানাই নাই হাই নক নুখুঙ্গ কিসে নবার কথর শিব টাকা আফ্রো নুজু সিমানী হাঙ্গাকে হিক বাকে নিন খাও নিন থানীয় বেখা বেড়াওই টঙে মানাই বেলাকে সঙ্গমুনি বাসাও না নাই নে না কক দুগো সাবো তংফি সাবো তামো সানান মুসং

0: কাহাম কিসে?
1: ও বেলাই দীপর কাহাম, বেলাই দীপর কাহাম। খরাং কাহামকে থাঙি আঙি দঙ না আবো আনি খরাং দা না ও আং রেসাম মরক তামফুরকে বাকা থাং
0: শপিং সাপাং হাই ওয়াসে কাহাম কাং গা
1: আফুরু বা মহাই নঙি দঙ না
0: নি খরাং বেসে সুবিধাং গা তা
1: সারমাং
0: বাঙ্গু ও বিলু নিয়া কে সাই চাই নিউ
1: দ নাই নে গারনা হাইকে নাই নে গারনা দো হামবাই
0: জাং ওয়াতে ওয়াই চাং তাই সে খলাই হরা না ওয়াতে জেন সেরগা সং না কো খান ও খনাই
1: বরক সাহরকা খরাং কাহামকে থাঙ্গিয়া হইনাই বিলুনিয়ান স্রাই স্রাই হইনাই নাইয়ানো বড় রগবা আবো দা কেবেন।

0: 악문으로 한마디 했거든. 너 사그라디 능 뭐라던 드샤 그러죠?
1: 사라 우 나 비춘 사브니 하이
0: ฉันเค้กไหนจะมาอ่ะแต่ตอนนี้อังกฤษตัวละตัวฉันแค่บิลเลนเดียตัวฉันไหนตรงกูอ๋ออมหายงูนะอังกฤษสักการ์เทคนิคเชียนนกอบบอร์กงก์ทิ้งนู่ตรงละก็ห้ามนู่บลานี่เช้าวันนี้ยังเค้กที่ชาวบ้านจะไปอ่ะบิลเลนเดียตัวฉันไหนมาตรงกูโอ้บิลเลนเดียตัวไหนชิโนปโปรแกรมนั่นหรอขนาดไหนมาเนาะขนาดไหนจะตรงบอร์ก ขนาดไรจงกันนะขนาดไรจงอ๋อดอกก็ให้แกอังตีฟอนก็ขนาดกระสีดีเมื่อไรทำใบยาก็หนึ่งกระดึงฮอร์โมนบ้างเลยจระตามรถที่ใช่ต่อจึงที่นี่ก็ขลายมันหิงกันแกไหนดีนุ่งคงต่อขลายอยู่นุ่งคงขนาดนี้มุ่งสงสักใบอยู่กายจักนั้นนี่มุ่งสงสักใบอยู่เฮ็ดดีบ้าไฮฟานอ๋อกายจักอีเพย์มันนี่อุลโลอังนนท์ถือยาสักนี่บางทีหำจักหนึ่งหำจักลายอยู่นกนุ่งคงขลายอยู่เพียบ้าก็สารมาจารอ সারে খরকচা খরক নই ইং মানে উলব হিক সাই মুখং না শিক সি মালিয়া হিক নস সিতরা জাগি টংছিও মুখং কলক সং জাগি টংছিও আগে ইং মুখং নাই থক জাগ মানে সারে খরকচা খরক নই ইং পেমেন উললে বিগ নি মুখং কলক মারক সনি টংছিও ইয়াং বিগ পন অবু সানি হনি টংকা আগিলে বনু ইহ টং হি মানতি আফো তাবো গ বু সানি সে তাব খ টকে হাই জিন টংছিও Om hai rok jes ponang garsi te.
1: Om ti mang no dara.
0: Kak lai pui le ing lai.
1: Om ti ro ong ya oi. Ya sang ni bagi tong mi thang ka hige. Merai
0: nang ka ham sa. Apa no. Bahai ke nu khung no seng. Krak klai nye kaham klai usmood klai telang nai. Apa no tuye. Gebang mano chini kising song rok sahur bai kya. Neng thasya thanyi tamu kok bitir na musung. Ni ne mungang pokhap le.
1: Angke khawo dara. Om ti rong hai. Om ti ro ong ka hige. Belai ken ham ya. কাই সাং কাহিকে বরক নুখুনি বরক কুবাং মা দেরাও লাবে বুড়ি অম হাই অম সং খাইকে তিনি বাসা তামুং নাই অম ওয়ান সুবি নাই বর
0: ওয়ান সুগিয়া ওয়ান সুগিয়া
1: তিলাং কাহিকে বুড়ি খান ওয়ান সুমা নাঙ্গো বুড়ি খান সাগৈ বুটুং না নাঙ্গো বন আন্তি তাং দি কাহাম কে সে তং না নাঙ্গো হিনে বুসলাম খাইকে বুড়ি বো সাই বুঝিয়া হিংকে বলে অম হাই অং গই তঙ্গো আং বো অম হাইসে অং সিনাই এনে অং গই থাঙ্কা হিংকে বা তিনি বুসালে তাম অং নাই বা তারা আমকে আম সিরক পান্তু বি ছাতা তানো না খরকটা হামিয়াং খাইকে নুখুমি বরক বেবাসে হামিয়াং গই থাঙ্গানো
0: হাইনো
1: না ওয়ান সুনারো নাঙ্গো তা
0: আবনো নিনি মুং পখাং মনাই
1: মিনা ত্রিপুরা
0: না আও আও আও হেকে আবন বাগাইন ওয়ান সুগিয়ানি বাগাইন চিনি বড় রক তামু কুবুন বসংনি তাবু গবাং খ্লাইনি সং কাগলাই ফুইলা ইং মানে সং নুগুই দং না আবু বেলাইকে মসাঙ্গিয়া
1: মসাঙ্গিয়া দারা বেলাইকে নম হাইরং গুই তং খা আকি বেলাইকে ন অন্তি রং নু খাইকে
0: আং কি বকি দি জাগো ওয়া বোয়া না জাগো আবনু অক্রা সাকার নি কক খনাউই ওয়ান সুগুই হ্যাঁ দিব না ইয়াপ্রি কাহাম হাইনো হাইনো আওয়ান বাগাই ন মাফানি কক নাইয়া অকরা সাকরানি কক না লিয়া মন বাগাই নাইথক নাইথক নি সিমিং রেখারি থাংলায়ো বলো হঙ্গা হঙ্গে হ্যাঁ হাকর কালাই রিতা হাই আঙ্গা কাবা ইয়াং কক দুক তৈ খরাং কতই কতই খানা হরি দংখা ইয়াং মোবাইল তৈ ফটো গব খাইনাই নাইথ খাইরি রহকা বাই থাং মালাই কক রক রাই সুগুনে মালাই ফুরং কাই পাথরা তারা আপুকে কাগিমে মালাই লিয়া গাহে পন বখা তো হামলিয়া বলে না ওলো হঙ্গা হঙ্গাঙ্কে তালসা তাল নাই ওলো ফানো দ্রুক চলাই কত বরনি হালক দ মিনা বেলাই হামবাই ন
1: বেলাই হামবাই দারা আমতি রক আমতি তান্দারং তুই ভেমলা
0: গই হামবাই কৃঙ্গি টংদে নং দ আও খাপনি মারে কিসিং সিনি ওয়ান সুখ জানাই কক সং মা ওয়ান সুখ লাইও মা সা লাইও তামি হিমকে আও সিনি বখারক টং থগিয়াং লাইও নুখুং খুংচ খুংচু বাই মানে নুখাংকে সংবো বখা হা খাম লাইও সংবো টং থগিয়ান উঙ্গু না আও নাই নে না কক দুগো সাবো টং

Au, kabuni marikizing. Norokno zorawo lamsugo haina hai. Sarsa pointok megaharzo FM uzuento kaham tongdi ringui tongo langma ozoro kabuni marikizing. Norokno oro lamsugo haina hai. Au, kabuni marikizing zeng. Sini langmano kaham kreng klai seng tonani musungo. Hey, diva. Seng kicham mucho klelene na. Ozorao. Au. Sini langmano. Au. Sini kokbo tomase mohai. Tamutong. Kaham tongdi ringi tongo langma. Nenai. Au. Hake. Seng. Sini langmano. Kaham kreng klai. Tlangnani tanga hanke. Haino noga sugui tongile seng. Kaham kreng klai seng. Tongi mania. Mon magino baksa baksa angkangke samung manya sakri manya ringya nainyai baksa baksa khatri jagbayu mogo lama tai nuhur liya ang tai tam khlai sinai ane langmao tai mung sa lama krei nainyai fiaba khapang ni mare kising welfare scheme tai skill development Abunga Hamariganang one suktang Hamariganang one suktang Omo Sini Barot Hapang Jotoni Hamkraini Kogno one suwinai Jotoni Hamkraini Kogno one suwinai Omo Hai scheme no Changidika Abunga welfare scheme for skill development Hanai Hake O welfare scheme Manga Abunga Hamariganang Tai skill development manengka ke tai bunung ring mani simani tai bu kaham ni selai tai bu kaham kereng ni selai tai bu kereng kuk seng ring kuk mani abu nusi hano skill development hake kaham ni mari kising o skill hake bu ring mani abu tamu hingga ke abu sakri mana ni sebuk mana bagi simingya abu nka sak sak Sak baitang ka butar sugui nai kom kom klayei tongi manmani. Tai hamari manani bagai nai abunung ka kaisa chabi. Sini langmao hamsanani, seng genang nani, seng yasku sugui nai kerak ngi basanani abung ka skill development. Neng rengnane nang nai. Ozoro seng digital molo seng rengnane nangu. Naidi seng mobile Use kelanyaringnya, tabuk rengka. Abon bisingo tabuk net ni fahsyok baikwa. Digital molo. Ha? Seng rang yafar leya uinyo. Rang rok seng koroksa. Te koroksan seng rui tong iman ka. Omong ke kaisya, reng mani kokno norngang sama si. Hake, omo haikeno seng sini lang mano kaham klai tlang nani tishanani aboni sabi nongka seng skill development hai kaba sak sak no seng rungma simani bai kubuk klaini seng tishanani nango nke om hai wan suktang rok afro no abo muktang hai kaba sa sawi tango abo bufrung ngangke abo ni sep sap seng zoto no nawi nai samungo tebi man ngangke tinang ni bagai nai seng sinamui tishai mano Nke ozorao tabung ni o hayungo seng leha poragenang rongi bagi siming no hekaba leha pora rengzak shizak tongke no unka hai hene siming seng wansuke englak leha pora tomabai siming no bebak samung seng klaimen ya o jorano musangui jorabai gotogui nyai seng taibo rengma simano seng taibu serengnane nango taitamo tabungni je technology no seng sereng samgo thepanan nango technology asuk klainai tabu slai jagi tongo naidi technology asuk klai slai jagi tongo nke seng ke serengliya seng arna aro seng tomun hui tongkhan ke technology nke developungo slai jago 3G 4G 5G
ফাই সপায়ো সপয়ের স্লাই যাগো অমহাই জরাও সঙ্গে সাই জায়গা সঙ্গি মানি হাঙ্গে সকলগো সংগ্রগী থাকাই অমহাই খাইনে টেকনোলজি আসে খাই স্লাই জাগি তোমানী জরাও নাই টেকনোলজি ডেভেলপ ই তোমা বাইবাকসা সিনি সামুং হুমুং রগো বখাইন আসে খাইনে তাবক সাকি ডাকি খাই সামুং খাইমানো নাই ফাই কাইসা টাকনকি তাই কাইসা খতলনি তাই কাইসা জাগো সহরি মানো তাবুক আবনক কাইসা ই অফিস হইনি সাইমানো ই অফিস ই ফাইল ই অফিস তৈন তাবুক বেবাগন সাইল রক কাইসা হায়ার অথরিটি আরো কাইসা অফিসার আরো সহরি মানো ব সাইন খাইনাই রি রহরি মানো নোট খাইনাই সৈর কাহকে কাহেস মেটার নতই বি আরো থাঙি সগৈনাই নি কম্পিউটারও তংটতই নামুং খাইমা বাইন বি কম্পিউটারও থাঙিনাই ব শ্যামানি থাকাই ব নাই নাই আবনো তামু সৈকিয়া নাই বাবন এপ্রুভ খাই রি রাই ও টেকনোলজি র আসে খাইনে তাও সকাঙি দো আসে খাই সকাঙি দো বহন বাকেন সিনেম বারো থাপাং অমহাই হামারি গান ওয়ান সুতাং রকন তুই ফাইকা সাবনি বাকি সিগলা রকনি বাকি বরি রকনি বাকি খেত পানথর সামুং খাইনে রকনি বাকি নাই বানিয়া খাইনে রকনি বাকি তাই উকলগো খাইজাক বসং রকনি বাকি যত্নি বাকি সে অমহাই খাই তুই ফাইকা হাকে ও স্কিল ডেভেলপমেন্ট তামনি বাকি নাং গানকে নাইদি সঙ্গন সামুং মানথগ্র সামুং গ্রী সামুং গ্রী নি লাইও সামুং তাইব গবাং খাইনে সঙ্গনরো তাই সঙ্গন সাক সাক বাইথাং বাজানানি সেব্রো তাই তাই দামহঙ্গাঙ্কে কতাল কতাল টেকনোলজি রকন ভাগে সঙ্গ তাইব সামুও ফুনাংনাই আবনে লামা সঙ্গন ফুনগো তাই নং বাইথাংন নং বাইথাং বহাইন নং কাইসা কাইসা বানিয়া রক ভাগে নং চ্যাংনাই কাইসা কাইসা নং কোম্পানি রক ফোন নং ভাগে নং আবরণ তৈ দুলনাই ভাগে চাপনাই আবরণ তৈব নং ওয়ান সৌ মানো তাই তামুং গাঙ্কে ও স্কিল ডেভেলপমেন্ট তামনি বাকি নাং গাঙ্কে সিনি হাক্তরনি রং থং তাই বক্রাকঙ্গো তাই বক্রাকঙ্গো হাক্তরনি রং থং আও হাইকে খাবংনি মারে কিসিং সঙ্গে লংমাও সামুং হুমুং গ্রী সামুং মানথা কামি আম চাইও তামুক খাইনাই হানি সালায়ো ফিয়াবা ভারত হাপাং অমহাইন কাইসা স্কিম তুই ফাইকা যে স্কিম আব যত্নি বাকিন হামারি ইনাই আ হামারি ইনাই আবগে স্কিম তাই স্কিল ডেভেলপমেন্ট ও রঙিয়া রকন শিয়া রকন ফ্রংনানি শিকলা রকন বরই রকন খেত পানথর সামুং তাই রকন বানিয়া খাইনাই রকন অকলগো খাইজাক রকন যত নন গ্রং খাই তিসানানি আবন নাহারমং ও স্কিমনি ও ওয়ানসুক তাংনি অমন নাহারমং

0: খবনি মারি কিছু নরখানাই চঙ্গ সারসা পয়েন্ট অফ মেগা হার্জ এফ এম উজয়ন্ত আও কাহাম তংদি রিঙ্গই টঙ্গ লংমাও নরকন হাইন হাই লাম সব ফিরু আও সং কাহাম ক্রং টংনানি নাই হে দিবানা আও হাকে আমি আমি শিক্লার সামু হুমুং ক্রী হই মগুই টংনাই রক নরকটা মগ দি আসা ওয়ানা দি বুড়ি বসার কাজাক বরজাক নক নুখুম খাজাক রং পয়সা কই বিয়াল হই নরক টঙ্গি মানো ফিয়াবা আসা নরকটা মগ দি সরিলায়ু সরলায়ু পড়িমানি সরমানি আও চাকরি মানান বাকি হই সালায়ু বাকসা চাকরি মানকা হাইফানো পড়িমানি রংমানি সিমানি বাই সিমিং ন হায়ুঙ্গ সিনি সামু হুম খাই থানো স্মুথ খাই সঙ্গে মানি তাবুকনি অমল আসে খাইন সাই জাকা আসে খাইন সাই জাকা সাইদি সকাং রগো যে সামু রক খাইনি বাকি জরা নাঙ্গ তাবুক জরা কিসানি বিং ন সামু গবং মা খাই মানো সরা কিসানি বিং প্রিন্ট গবং মা খাই মানো সকাঙ্গ টাইপ রাইটার বাই টাইপ খাইলাই মানে ফিয়াবা কম্পিউটার ফাইমানো উলো টাইপ রাইটার কমাউই মা থাকা তাবো কম্পিউটার বাই গবং মা টাইপ খাই মানো সেভ খাই তরি মানো সাতিউই তরি মানো আবন কপি খাই তাই কাহে জায়গা সহরি মানো হাকে কম্পিউটার টংমানি বাই রংমানি বাই এডিট খাই মানো এডিট খাই মানো গবং মা ফটো রকনো সেপাউই এডিট খাই মানো ভিডিও রেকর্ডিং সাই নাই আর্তলাঙ্গই তাইব নাইথক সাই মানো হাকে
1: শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের কাকবারক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর, নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষ বেলা দুটো পর্যন্ত মুলতুবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। এনডিএ সংসদীয়

0: দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এনডিএ জোটের কৌশল স্থির করা লক্ষ্যেই এই বৈঠক। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে তার বিতর্কিত মন্তব্যের কারণে পুলিশ গ্রেপ্তার করেছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, বর্ষণজনিত কারণে এ পর্যন্ত 87 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া বিডব্লিউএফ সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় খেলোয়াড়রা তাদের অভিযান শুরু করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের ভূমিকা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলে তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানিয়েছিলেন তিনি।
1: লোকতন্ত্র সর্বোচ্চ মঞ্চ হোনে কে কারণ হম সব কি জিম্মেদারি বন জাতি হে কি হম সদন মে চর্চা করে সংবাদ করে আপনি সহমতি অসহমতি ব্যক্ত করে লেকিন সদন চর্চাও কে লিয়ে ভী চর্চা সংবাদ সে হম দেশ কি জনতা কা কল্যাণ কর পায়েঙ্গে মে সবকো পর্যাপ্ত অবসর দুঙ্গা সদন কি কারওয়াই আজ 2 বজে তক কে লিয়ে স্থগিত কি জাতি হে।
0: অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2 পর্যন্ত মুলতবি হয়ে যায়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর 2 পর্যন্ত মুলতবি করে দিতে হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন শূন্যকাল শুরু করতে গেলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
2: মুদ্দা কো লেকর কে ও সংসদ কে বাহার ভি হাঙ্গামা করতে হে ইয়া চলে নে দেতে হে লিডার অফ অপোজিশন খড়গে জি কো জিতনা সময় দিয়া ও মিস ইউজ করনা চাহতে হে হর সময় হাম লোগ ইসকো মঞ্জুর নাহি কর সকতে হে অর বাকি জো মেম্বার লোগ ইয়ে নোটিস দিয়া হুয়া হে উনকো মৌকা মিলনা চে হর বার এমএফটি কে নাম সে ও খড়ে হো কর কে এক হি মুদ্দে কো দিন ভর উঠাতে রহতে হে।
0: উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026 আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026 খসড়ার ওপরে রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 81 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। বিজেপি সংসদের বাদল অধিবেশনের কাজকর্মে বাধাদানের জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব শূন্যকালে কংগ্রেস ও তার শরিক দলগুলি হৈহট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনগণের স্বার্থে যেসব গুরুত্বপূর্ণ বিল সংসদে সফলভাবে পাশ হয়েছে সেগুলির আলোচনায় বিরোধীরা অংশ নেয়নি বলে তার দাবি।
3: करोड़ों रुपए खर्च होते हैं एक सेशन के ऊपर। सभी सांसद अपने क्षेत्रों से प्रश्न लेकर आते हैं, वो चाहते हैं कि प्रश्न पूछा जाए, मंत्रालय जवाब दे, मगर जब से सदन आरंभ हुआ है क्वेश्चन आवर पार्लियामेंट में हो नहीं रहा। 0 आवर के लिए पार्लियामेंट में बाधाएं उत्पन्न की जा रही, लगभग किसी बिल पे चर्चा नहीं हो रही।
0: এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও অন্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী এনসিপিআই এর সাংসদ ও এনডিএ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবারই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যে এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখে এই বৈঠক বসে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ ডাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন।

0: আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জলবিবাদকে ঘিরে ডিএমকে কৃষকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। থাঞ্জাবুরে এক মহিলা অভিযোগ করেন যে উদয়নিধির বক্তব্যে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য উদয়নিধিকে থাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডিএমকের নেতৃবৃন্দ দ্রুত উদয়নিধির বাড়িতে যান। এদিকে উদয়নিধির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজন ডিএমকে কর্মীকে গ্রেপ্তার করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লোলেককে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টির বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তারা জানিয়েছে, ইতিমধ্যে এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতীয় রেল চলতি বছরের জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় 9% অধিক পণ্য পরিবহন করেছে। জুলাই মাসে পণ্য পরিবহনের পরিমাণ ছিল 141.3 মিলিয়ন টন, গত বছর এই সময় তা ছিল 129.7 মিলিয়ন টন। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা ও পণ্য পরিবহন দক্ষতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার 6 নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এজন্য 6 নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: I think I can say, generals, from a point of knowledge, any attack since World War II, that's pretty big. And we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called. I called some numerous people. I don't want to use the word, but somewhere in particular, Iran did not want to be hit.
0: যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেহ, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতেই প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পায়, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় প্রতিযোগীরা তাদের অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের শোগো ওগাওয়ার কাছে 21-10, 21-17 ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবেন কৃষ্ণপ্রসাদ গর্গা ও পৃথিবী কৃষ্ণমূর্তি রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষ বেলা 2 পর্যন্ত মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2024-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্য বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

খাও হাকে খাবনি মারে কিসিং হাইনো হাই নরকন লাম সফিরো রসামুংনি ইয়াগুলো আও নরব খনাওই স্কিল ডেভেলপমেন্ট নি ক খনাওই নরব গ্রং রগনা মুসুই তমাই খনা নর কল খাই দঙ নর নি কল ফাইমাং ন দঙ তাও ফাইনু দঙ হাই ফানো নর নি কল রমুই কক সানানি রাইদা করিনি বাগাইনাই আং কল রমুই মানলিয়া তেসে মানলিয়া ককরাই খাবনে মার কিছি না কাটি ফিয়াবা খানাই তঞ্জাদি নরক নরকনি বাগৈ যেন ফাইদি শিলায় যত্ন ও ওয়েলফেয়ার স্কিম স্কিল ডেভেলপমেন্ট কাহাম তং দিয়ে রিঙই তঙ লংমা অম সে যত্নি বাকেন বেলাই খেনাং কুকমানি নরক সামু খাইতেই নগ তংতেই মালখুঙ্গ তংতেই নরক খাই দঙ আং সাইমানো তামনি হনকে আও আঙ্গ মালখুঙ্গ তংপ্রু হাকে বাকসা বাকসান খামারক নুগ বাকসা বাকসান সামু হুম খাই তংপ্রু খাই তংমান আং নগ তামাকে বরক আঙ্গ অরনি খরক সঙ্গে বরক সাইমানিয়া আসে হাকে নরক দাওয়ানাদি কাহাম সুসং টংনানি নাই সিনে লংমা রিঙই দঙ সিনে লংমা রিঙই দঙ কাহাম তংদি রিঙই দঙ লংমা সিন লংমা সঙ্গ রিঙই দঙ কাহাম গ্রং তংদি হাই বন বাকিন অজর খাপং মারে কিসিং নর খাতা থৈদি তা মগ দি সামু মান থগলিয়া আং চাকরি মানলিয়া মূসা লামা ক্রৈখা নগ মোখাং ফুনুনা লাচিখা হই মানো ইয়ং বুয়া বুফা হানজানের বহাইন বুনি বসানো সেবং মান খানে খানকা হংকে বখা টংথক জাগিয়া বসানব মান রানা মুসুমান বাকি তাই বুফরুসে আনি বসাবা চাকরি মানসিনানি হনৈনাই বেলাই খে ওয়ানা লাইও আও হাকে যত্ন চাকরি মান খাইবে কে হংকে ইয়ং বখাগলে বাহাকে সামু হুমুং লাইনাই নাই নাই দি হা সাকাও বাকসা বাকসা হংকে চাকরি খাই কে হংকে ন কতরকো কাহাম কখনিব বাকসা অঞ্চুক আও মান খাঙ্কে তো কাহাম ফিয়াবা রং পয়সা নি কক সঙ্গ তুমু অঞ্চুকা হংকে আও অজর বানিয়ে খাইনে রক সাক সাক বাসানাই রক বরক তাইব রং পয়সা গবং খাইনাই আজিউই মানো হংকে আও অজর যিনি সাক সে রংমা সীমা বাই যুবুক নানি নাকুগ খাবনে মার গেছি রংমা সীমানি বাই যুবুক নানি নাঙ্গো

0: 아우, 가보니 말이지잉. 승, 일렉트리시안이 꼭 살았잖아. 하게. 다이보통어, 아봉카, 테크니시안. 해디바, 가방만의 큰의 스남나이. 해디바, 하얀 것은, 엄하르보 흥라요. 메카닉스로 보승 흥라요. 메카닉스로 승 흥라야다. 그, 만의 큰의 스남나이로. 하이 그거 바이그록스나 메이록노 한께승 흥라요 테크니시안 메카닉스 흥라요 메카닉스 하게 어우저러워 나이디 메카닉스 록보 하이노 아스 클라이나이 난구구이통고 메카닉스는 승하스가 삼문난고 나이디 말쿵 스남나이로 바이그록스 남나이로 시니 셀루 스남나이로 제너레이터 스남나이로 তাই সোলার স্নাম নাই রক আসে খাইনাই স্নাম না নিনাঙ্গ রেডিও টিভি স্নাম নাই বর্ণমন সঙ্গ মেকানিক্স হ্যাঁ দিবা এঙ্কে নাইডি সেকাঙ্গ হংকাঙ্কে নব্রুম ব্রুম ন টিভি রক্তঙ্গ রেডিও রক্তঙ্গ তাবো হংকে ফিয়াবা টিভি রকলে তমখন আসে গবাং নাই ক্রিখা এঙ্কে টিভিরক আসে খাইনে মাস নাম লাইও টিভিরক স্নাম না নিব নেন ট্রেনিং নাই মানো তে আবার কোর্স রোগ বতঙ্গ হ্যাঁকে টিভি স্নাম মানে কোর্স রোগ নং রঙাঙ্কে স্নাম না রঙাঙ্কে নং স্নামই মানো রং কুসে নং আজি মানো নং গ্রং খাঙ্কে রম দিতে কেসা মটর হায় কবা সেলো সেন নাঙ্গো সব স্নাম নাই সেলুনি কয়েল খামুই থাকা সব সামনে সঙ্গ সামি মানিয়া ফিয়াবা তুমুং নগ তৈ সে গ্রী হিংকে সে নগনি সামুং হুমুং রক বহাইকে জানাই সাইয়া মনি বাকিন সঙ্গ ও মেকানিক সঙ্গে সঙ্গ মা রিং লাই মেকানিক সঙ্গে রিংগ্রদি ক্লাঙ্গারদি হাই নাই হে দিবা হিংকে সে নগ ফেন নগলাসা ফেন নগ বহাইন দেরা খাঙ্কে সং সামি মানলাইয়া সাবো সাম নাই গরং রকমকে সামি মানো তামংখা বড় দেরাখা সং সাই মানো তাই সিনি নকনি ফ্রি স্ট্রক ফ্রিজ সাবো সাম নাই ইয়ংকে সং তৈকসং নংনা মুজংলাইও ফ্রিজে হামিয়াঙ্কে বাইকে তৈকসং সং মান নংলাইনাই এঙ্কে সাবো নাংখা আপর হংকাঙ্কে সালাই মেকানিক্স নো রিংরা দি হই নাই মুসাই রিংজা মুসাই সামু নাং বরক নকে বরক সামুই নাই অমহাই পার্স নাঙ্গো সঙ্গাবা সিলাই যায় তামো থাঙ্কা তামো হামিয়াঙ্কা আবার সঙ্গ সিলাই যায় হংকে বরক হংকে সাইমানি বা সাইমান মানি বাকি বরক মানি রক সাই ব পার্স থাঙ্কা চেক খাই নাই নিনি মানে হামিয়া হাই একবার ফ্রিজ হামিয়া রকন কাহাম খাই নিনি আর নি রং পয়সা বরক লাঙে থাঙে মানো এঁকে তুমুং ন কাহাম খাইনে সঙ্গ মানেখানে সামনে মেকানিক্স বুন সঙ্গে মানখাঙ্কে টেকনিশিয়ান সঙ্গে মানখাঙ্কে
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী উজ্জেন্দ্রের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

আকাশবাণী বিরণিয়া এখন শুনবেন অনুষ্ঠান কিষাণ কথা। কিষাণ কথায় আজ রয়েছেন মহরিপুর এলাকার বাসিন্দা সমীর দত্ত।

0: আমি এখন দাঁড়িয়ে আছি মুরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাঠের কাছে। দেখতে পাচ্ছি একজন কৃষক বন্ধু ধান লাগাচ্ছেন। কৃষক বন্ধু, আপনার নাম?
1: সমীর দত্ত।
0: আপনি কি ধান লাগাচ্ছেন?
1: তো স্বর্ণ মাসুরি আর পরে ওই গোলাজারি, এই দুই রকমের ধান লাগাচ্ছি।
0: এখন তো ধান লাগাচ্ছেন মূল জমিতে। এই ধান মূল জমিতে লাগানোর আগে যেভাবে আপনি যে জ্বালা, আমরা যেটাকে জ্বালা বলি, সেটা কিভাবে আপনি জ্বালার বীজতলা কিভাবে মানে তৈরি করলেন?
1: জ্বালার বীজতলা তো সার দিয়ে তিনবার চারবার সার দিলাম, তারপরে মানে এটারে লোল ছাটিয়ে

0: এরপরে এবার যে মই দিয়ে এরপরে তৈরি করলাম, তারপরে জ্বালাধান ছিটলাম একটু জ্বালা, যখন 10-12 দিন হয়েছে তখন দেখলাম একটু একটু ফুকের আক্রমণ করতেছে।
1: এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, একটা ব্যাপারে যে যে জ্বালা যে জমিতে লাগালেন সেটা কি কোনো জ্বালা লাগাতে হলে কোনো নির্দিষ্ট জমি বা নির্দিষ্ট ধরনের জমির প্রয়োজন, নাকি যে কোনো জমিতে লাগানো যায়?
0: যে কোনো জমিতে লাগানো যায়,
1: তবে সেখানে জলসেচের,
0: হ্যাঁ জলসেচের ব্যবস্থা থাকতে হবে। জলসেচের ব্যবস্থা না হলে তো ধান কিভাবে সিদ্ধ?
1: এখানে জলসেচের আপনি যে জ্বালা লাগিয়েছেন এখানে জলসেচ কোথেকে এলো?
0: ওই তো ইয়ানে এমআই মেশিন আছে, ওই এমআই মেশিন থেকে জল আসে। আর এখন তো বর্ষার সিজন, এখন এমআই মেশিন চালু হয় না, এমন বৃষ্টিতেই জল হয়ে যায়।
1: আমি একটা ব্যাপারে জানবো যে জমিটা আপনি প্রথমে আগাছা ইয়ে করলেন?
0: হ্যাঁ আগাছা নষ্ট করলাম।
1: আগাছা নষ্ট করে কিভাবে করলেন?
0: এটা প্রথমে জমিনটা ট্রাক্টর দিয়ে প্রথমে একটা চাষ দিয়ে দিলাম, তারপরে চতুর্দিকে লাইলের আগাছা গুলো নষ্ট করে দিলাম, তারপরে আবার জমিনে আর একটা চাষ দিলাম, মই দিলাম, এরপরে কিছুদিন রেখে দিলাম, তারপরে আর একটা চাষ দিলাম, এখন মই দিয়ে লোল ছাটিয়ে বাস এবার শুরু করলাম।
1: প্রথম চাষের পর ট্রাক্টর দিয়ে প্রেসার দেওয়ার পর কদিন পরে আরেকটা প্রেসার দিলেন?
0: অত 8-10 দিন পরে
1: আরেকটা প্রেসার দিয়েছে।
0: হ্যাঁ
1: দ্বিতীয় নম্বর প্রেসার।
0: হ্যাঁ
1: দ্বিতীয় নম্বর প্রেসার দেওয়ার পর আপনাকে জমির কাজ শেষ করতে হলো?
0: প্রথম প্রেসার দেওয়ার পরে জমিনের কাজ কেটে শেষ করলাম, এরপরে দ্বিতীয় প্রেসার দিলাম, এত 8-10 দিন পরে। দ্বিতীয় প্রেসার দেওয়ার পরে একটু হালকা ভাবে মই দিলাম জমিটা নরম হওয়ার জন্য। আচ্ছা তারপরে আবার 5-7 দিন রেখে দিলাম, 5-7 দিন পরে আরেকটা ভেষজ দিয়ে তারপরে এবার মই দিয়ে শুরু করলাম ধান লাগান।
1: এখন কতটুকু জমির মধ্যে আপনি ধান লাগে, মানে বিস্তলা আর কতটুকু বিস্তলার মধ্যে আপনি জ্বালা বসিয়েছেন?
0: অত 1 থেকে 1.5 ঘন্টা।
1: 1 থেকে 1.5 ঘন্টা। কত কেজি ধান
0: সেখানে ধান লাগিয়েছে? 6 থেকে 7 কেজি।
1: 6 থেকে 7 কেজি। ধানটা কি ভিজানোর প্রয়োজন হয় না?
0: হ্যাঁ ভিজানোর প্রয়োজন হয়।
1: সেটা কিভাবে করলেন?
0: ধানটা প্রথমে একদিন রোদ্রে শুকিয়ে নিলাম, তারপরে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে নিলাম, জল থেকে তুলে নিলাম, তারপরে একদিন এটাকে জলে না ভিজিয়ে শুকনো জায়গায় রেখে দিলাম, এরপর দিন সকালে একবার আবার চুপ দিলাম ধানটাকে, বিকালে একবার চুপ দিলাম রেখে দিলাম, পরদিন আর একটা চুপ দিলাম শেষ, এরপরে জ্বালার অঙ্কুর এসেছে তারপর জ্বালা হয়েছে।
1: এটাতে আবার ধান চুপ দেওয়ার পরে একটু মানে ভারী বস্তু দিয়ে চাপ দিতে হয়?
0: না না আমরা চাপ দিতে হয় না।
1: অনেকে আবার চাপ দিয়ে,
0: অনেকে দেয়, অনেকে ইট দিয়ে বা পাথর দিয়ে চাপা দেয় তাড়াতাড়ি আসার জন্য,
1: আসার জন্য,
0: কিন্তু আমরা ওটা লাগে না।
1: এই যে আপনি ধান বীজতলা ধান ফেলার পর কতদিন পরে সেটা আস্তে আস্তে জ্বালাটা বড় হতে লাগলো?
0: ধানটা ফেলার পরে পরে 4-5 দিন পরে একটু এই এতটুকু হলো, 1-2 ইঞ্চি, 1-2 ইঞ্চি, এরপর ধাপে ধাপে বাড়তে শুরু লাগলো। এখন ধরেন একটা জ্বালা হলো 8-10 ইঞ্চি, 10 ইঞ্চি হওয়ার পরে এখন জমিতে লাগানো শুরু করলাম। জ্বালা যখন বিস্তলাতে জ্বালা ফেলেছি তখন থেকে এখন অব্দি ধরুন 20 থেকে 25 দিন।
1: আপনি একটা বলছিলেন যে জ্বালা একটু বড় হওয়ার পর একটু পোকার আক্রমণ?
0: হ্যাঁ পোকার আক্রমণ ছিল, একটু ওষুধ দিয়ে দিলাম।
1: আচ্ছা কি পোকার আক্রমণ দেখতে পেলেন আপনি?
0: এটা ওই যে আগাছা সাদা সাদা হয়ে যায়, এটা আমরা তো এমনি বাঙালি ভাষায় বলি দশার আক্রমণ। এখন আমরা তো অফিসের ব্যাপারে এটা কি বলেন এটা তো আমি জানি না।
1: দশার রোগ?
0: হ্যাঁ হ্যাঁ ওই রোগের আক্রমণ দেখলাম, একটু বিষাক্ত ওষুধ দিয়ে দিলাম বাস। ওইটা
1: এটা এটা আপনি ধসা রোগটা কেন হয়েছিল আপনার কি মনে হয়?
0: এটা হয়তো বীজ খারাপ ছিল,
1: আপনি যে বীজটা সংগ্রহ করেছেন
0: ওইটা থেকে। আমরা তো শোধন করি না, আমরা তো নিজেরাই একটু দেখে শুনে রেখে দিই, এটা তো আপনারা অফিসিয়ালে শোধন করে দেয়, আমরা তো ওইটা শোধন করার সুযোগ নাই।
1: শোধন করে নেবেন যে কোনো চারা লাগানোর আগে সেটা কি শোধন করার প্রয়োজন?
0: হ্যাঁ ওই জন্য মনে হচ্ছিল একটু ফুকের আক্রমণ।
1: এবার জ্বালা বা বীজতলার তৈরি করে জ্বালা হলো, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব মূল জমি কিভাবে তৈরি করেছেন ধান লাগানোর জন্য?
0: মূল জমিনে তো বললাম তো ট্রাক্টর দিয়ে প্রথমে একটা ভেষজ দিয়ে দিলাম, এরপরে 7-8 দিন রেখে দিলাম, 7-8 দিন রাখার পরে আরেকটা ভেষজ দিয়ে দিলাম, ওই একটা প্রথম ভেষজের পরে কিন্তু আবার 2-3 দিন পরে আমি জমিনের লালগুলার যে খের বা আগাছা আছে, আমরা বাংলা ভাষায় যেটা বলি কথ্য ভাষায়, তো ওটা কেটে ওটাকে জমিনে ফেলে দিলাম, এরপরে 7-8 দিন পরে একটা ভেষজ দিলাম, তারপরে আবার একটা মই দিয়ে দিলাম, এরপরে পাঁচ দিন ছয় দিন রেখে আর একটা ভেষজ দিয়ে তারপরে এবার মই দিয়ে লোল ছিটিয়ে শুরু করলাম এখন ধান লাগানো।
2: ধান লাগানো, হ্যাঁ। এখন আপনি এটা কি ধান লাগাচ্ছেন?
0: এটা এখন লাগাচ্ছি স্বর্ণমাসুরি।
2: স্বর্ণমাসুরি লাগাচ্ছেন? আচ্ছা, এই যে স্বর্ণমাসুরি লাগানোর আগে আপনাদের লোল করতে দাঁড়িয়ে দিয়ে লোল করতে হয়,
0: হ্যাঁ,
2: কেন এটা করার প্রয়োজনে?
0: ওটা করার প্রয়োজনে তাহলে লোলে লোলে আলো বাতাসটা ঢুকার সুযোগ পায়। তারপরে জমিনটা আমি হুটোর দিয়ে যে ওই আমরা অফিস থেকে যে হুটোর দিয়েছেন হুটোর দিয়ে আগাছাগুলো নষ্ট করার সুযোগ পাই, হ্যাঁ, নিরানি করতে সুযোগ পাই। এই জন্য দুই ওদিকে লাইন দিয়ে শুরু করলাম আর কি। তারপরে মাঝে দিয়ে ড্রেন দিতে হয় জলটা নিকাশের জন্য। কোন সময় জল একবারে শুকিয়ে নিতে হয়, আবার কোন সময় জল রেঁধে রাখতে হয়, এটা এক সময়।
2: এখন ধান লাগানোর পর আপনার যে চারা লাগানোর পর,
0: হ্যাঁ,
2: এখন আপনার কি করণীয়?
0: চারা লাগানোর পরে তো দেখতে হবে আমার পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা, বা আগাছা বেশি করে উঠছে কিনা না কম উঠছে, জল লাগবে কি না লাগবে, জল কি শুকিয়ে নিতে হবে, এই নানা দিকে পরিদর্শন করতে হবে।
2: এই যে প্রথম আমি কৃষক বন্ধু, আমি আপনাকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এই চারা গাছ লাগানোর কতদিন পর আগাছা নিষ্কাশনের জন্য আপনার জমিতে আসবে?
0: চারা গাছ লাগানোর ধরুন 30-40 দিনের মধ্যে আমি জমিনে আবার আগাছা নষ্ট করার জন্য আসবো।
2: প্রথম নিরানির
0: পরে এরপরে জলটা শুকিয়ে একটু সার দেব, বা যদি রোগের কোনো আক্রমণ হয় একটু ওষুধ দেবো।
2: কি সার দেবেন?
0: তো যেটা বলি আমরা ইউরিয়া, কত ইয়ে তো বলি ইউরিয়া। তারপরে যদি অন্য সারের প্রয়োজন হয় তাহলে দেবো, না হলে দেবো না। ওই ডিএফি বা পটাশ ওগুলো প্রয়োজন হলে দেবো, না হলে দেবো না।
2: ইউরিয়া সার প্রতিকানিতে কতটুকু দেবেন?
0: আমরা তো ইউরিয়া প্রতিকানিতে ধরেন 10-12 কেজি।
2: 12 কেজি
0: ইউরিয়া? হ্যাঁ, 10-12 কেজি। কেউ কেউ অনেকে অত আরো বেশিও দেয়, 15 কেজি দেয়, 20 কেজি দেয়।
2: চাপান সার?
0: চাপান সার অখন দিন, এটা ওই আউট সিজনে দিই অখন দিনে।
2: এই যে বলছিলাম যে আপনাদের জমি মূল জমি তৈরি করতে গোবর দেননি?
0: গোবর তো এডি গোবর বা অন্যান্য যে সার গুলো দিয়ে ওগুলো আউট সিজনে দিই, এখন এই সিজনে দেওয়া হয় না।
2: মূল জমি তৈরি করার সময় কিছু দেন না?
0: এখন না, এটা আউট সিজনে মূল জমি তৈরি করার সময় দিই,
2: এখন দেন?
0: এখন দিনে।
2: এই যে বলছেন আপনি আগাছা নিরানোর পর আপনি ইউরিয়া প্রয়োগ করবেন জমিতে,
0: হ্যাঁ,
2: সেটার পরে আপনি আর কি কি করবেন?
0: সেটার পরে এবার দেখবো কি জমি ধানের মধ্যে পোকামাকড় আসছে কিনা, কোনো রোগের আক্রমণ হচ্ছে কিনা ওইটা দেখবো। তারপরে কিছুদিন বাদে দেখা গেল যে আমার ধানের আগা মানে বেরোনো শুরু হলো, এই বিষয় নিয়ে দিয়ে পরিকল্পনা দেখবো। দেখার পরে তারপরে এবার ওষুধের প্রয়োজন হলে ওষুধ দেবো, এই আর কি।
2: আচ্ছা, এই যে আপনাকে বলছেন যদি মানে সাধারণত মাসুর ধানে আপনি গত বছর কি কোনো আক্রমণ হয়েছে, পোকার আক্রমণ হয়েছে?
0: পোকার আক্রমণ এই মাঝে মধ্যে একটু হয়েছিল, যেটা দশা রোগ এটার আক্রমণ হয়েছিল, এটা হওয়াতে কিছু ওষুধ দেওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে।
2: আচ্ছা, দশা রোগ লক্ষণটা কি?
0: লক্ষণটা প্রথমে হলো পাতাটা একটু হলদে হলদে কালার হয়ে যায়, ডিগ গুলা সাদু হয়ে
2: সাদা, ধানের যে শীষ,
0: হ্যাঁ,
2: সেটা কি
0: সেটাও একটু হলদে কালার হয়ে যায়। তারপর আস্তে আস্তে এটা পাতাগুলো মরতে শুরু করে, এরকম একটা লক্ষণ দেখা
2: যায়। এটা কতদিনের মধ্যে দেখতে পান?
0: এটা ধরুন দু মাসের ভিতরে এটা দেখা শুরু হয়,
2: তখন আপনি বুঝতে পারেন ধানে ধসা রোগ দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেন?
0: সেক্ষেত্রে আমি তো আমাদের বিএলডব্লিউ আছে, ওনাকে জিজ্ঞাসা করি আমার এই রোগ, এবার ধানে একটা গুচ্ছ নিয়ে তাকে দেখিয়ে দিই, তখন উনি যেটা মানে ওষুধের প্রয়োজন ওই ওষুধটা দিন, ওই ওষুধটা আমি প্রয়োগ করি।
2: আচ্ছা কৃষক বন্ধু, এক্ষেত্রে আপনাকে বলবো যে আমাদের যে কৃষি আধিকারিক আছে, কৃষি আধিকারিকের পরামর্শ আপনি তো নিতে পারেন। কৃষি আধিকারিক তো মাঠে আসেন,
0: সেক্ষেত্রে
2: ওনাদেরকে পরামর্শ নিতে পারেন।
0: হ্যাঁ,
2: তো সেক্ষেত্রে তারা আপনি যে গত বছর যে ধসা রোগ দেখা দিয়েছে, আপনি কোনো পরামর্শ ওনাদের কাছ থেকে নিয়েছেন?
0: ওনাদের পরামর্শ বলতে ওই তো আমি ধান গাছটা নিয়ে ওনাদেরকে দেখিয়েছি যে আমার এই রোগে আক্রমণ করেছে, এখন কি করতে হবে। তখন উনি বললো যে ঠিক আছে, তোমার এই রোগ যখন আক্রমণ হয়েছে তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি, ওই ওষুধটা স্প্রে করে দাও, স্প্রে করার পরে দেখবে হয়তো ভালো হয়ে যাবে, ভালো না হলে আমাকে আবার জানাবে, আমি গিয়ে দেখবো। তো ওষুধটা স্প্রে করার পর আমার মোটামুটি ধান গাছটি ভালো ছিল, তখন আমি ওনাকে বললাম যে আমার মোটামুটি এখন ধান গাছটা ভালো আছে, আপনাকে ওখানে যদি মনে করেন আপনি গিয়ে দেখবেন তাহলে দেখতে পারেন।
2: এখন তো বৃষ্টি হচ্ছে,
0: হ্যাঁ,
2: জমিতে জলেরও কোনো কি অভাব নেই
0: না,
2: সেক্ষেত্রে চাষি বন্ধুরা অনেক ফসল লাগাতে কি সহায়তা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, এই যে অতিরিক্ত জল যদি জমিতে আপনার জমে থাকে, এই যে চারা গাছ লাগাচ্ছেন, সেক্ষেত্রে অসুবিধা হবে?
0: অবশ্যই অসুবিধা হবে, জল যেটুকু নিয়মাফিক ওইটুকু রাখতে হবে, নিয়মের বাইরে জল রাখলে আমার তো চারা গাছের ক্ষতি হয়ে যেতে পারে।
2: অতিরিক্ত জল নিষ্কাশন করে দিতে
0: হবে, হ্যাঁ, যেটুকু প্রয়োজন এর বাড়তি জল হলে ওটা আমাকে নিষ্কাশন করে দিতে হবে।
2: আচ্ছা কৃষক বন্ধু, আপনি বলছেন যে যদি দু মাসের মাথা যদি কোনো পোকার আক্রমণ না হয়, তাহলে এরপরে আপনার কি করণীয় কাজ?
0: এরপরে আমি আর কি করবো, এই যে ধরুন
2: আগাছা কবার পরিষ্কার করে দিতে হয়?
0: আগাছা দুবার পরিষ্কার করতে হয়, কেউ কেউ হয়তো একবার করে, একবার করার পরে দেখা গেলো যে আগাছা তেমন মানে যে ফল ইয়ে নাই, তখন দেখা গেলো আর একবার নিড়ানি করতে হবে না, তখন একবারেই ছেড়ে যায়। আর কোনো কোনো সময় দুইবার করতে হয়।
2: আচ্ছা আচ্ছা, এই যে আপনি স্বর্ণ মাসুরি লাগাচ্ছেন, সেটা ফলন কেমন? কানে পিছু
0: কানে পিছু ময় তো ধরুন 90-100 এরকম,
2: 100 কাঠা। আর ওই যে আরেকটা জাতের ধান বললেন, সেটা কি?
0: এটা ধরুন ভালো জমি হলে 120-110 এরকম হয়।
2: এটা প্রজাতির নাম কি বললেন?
0: এটা আমরা মানে বাংলা ভাষা বলি গোলাজারি, ভালো দান হলে ধরুন 80-90।
2: কৃষক বন্ধু, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি এককানি জমিতে কত টাকা লাগে যে ধান রোপণ মানে বীজতলা থেকে ধান রোপণ পর্যন্ত বা ঘর তোলা অবধি কত টাকা আপনার মানে বিনিয়োগ করতে হয়?
0: তো ধরুন ট্রাক্টর পিছু প্রতি কানিতে লাগে প্রতি সিজনে ধরুন 1,500 টাকা, তারপরে এবার আমার নিজের কাজ কাটা ধরুন প্রতি কানিতে 300 টাকা লাগে কাজ কাটা, তারপরে ধান লাগাতে লাগে ধরুন 2,000 টাকার মতো লাগে।
2: 2,000 ধান লাগাতে 4,000 টাকার মতো,
0: 4,000-5,000 টাকা খরচ
2: খরচ। আর আপনার এই যে মানে আউটপুট আপনার এক কানে পিছু 90 কাঠা,
0: হ্যাঁ,
2: 80-90 কাঠা।
0: আর হয়তো কোনো সময় এটা তো এই প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হতে পারে, ওটা তো কিছু করার নাই,
2: এভারেজ স্বাভাবিক অবস্থা আপনি 90 কাঠা ধরে নিয়েছেন, মানে আপনার
0: প্রতিকে
2: 90 কাঠা। আপনার এই যে জমি করে আপনার কি মনে হচ্ছে, লাভবান হচ্ছে?
0: মোটামুটি মানে লাভবান বলতে খেয়ে পরে চলে যাচ্ছে এটাই আর কি,
2: লাভবান হচ্ছে। আর
0: সারা বছর কাজ করে তো আর ওই 80-90 কাঠা ধান জোগাড় করতে পারবো না, ওটা মনে করলাম আমার সারা বছরে একটা
2: খুঁটি,
0: হ্যাঁ, খুঁটি খুঁটি
2: খাওয়ার ব্যবস্থা,
0: খাওয়ার ব্যবস্থা,
2: আবার সময় সময় এটা কি বিক্রি করে?
0: বিক্রি করে হয়তো সুযোগে হয়তো আমার কোনো একটা বিপদ হলো আমি 2-4 কাঠা বিক্রি করে আমি ওই বিপদটা থেকে
2: মানে পরিত্রাণ পাই। আচ্ছা আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি আমাদের কিষাণ অনুষ্ঠান শুনেন?
0: অবশ্যই শুনি।
2: আপনার একটা কথা জানিয়ে দিচ্ছি, আমাদের কিষাণ মানে অনুষ্ঠানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার লাইভ টেলিফোনিং অনুষ্ঠান প্রচারিত হয়, হ্যালো কৃষক বন্ধু। এখানে প্রত্যেক দিন একজন করে বিশেষজ্ঞ উপস্থিত থাকেন, আপনি আপনার সমস্যা ফোনের মাধ্যমে আমাদের আধিকারিক থেকে কি জেনে নিতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ঠিক আছে, ধন্যবাদ।
3: শুনলেন কিষাণ কথা, কিষাণ কথায় আজ ছিলেন মোহরিপুর এলাকার বাসিন্দা সমীর দত্ত। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন আনন্দমার্গ স্কুলের শিক্ষিকা পারমিতা দেবনাথ।
4: নমস্কার, আমি পারমিতা দেবনাথ, আমি বিলোনিয়া আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষিকা। অনুষ্ঠানের শুরুতে বিলোনিয়ার সকল ছোট ও বড়দের জানাই নমস্কার। আমার কথায় আমার নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়ে বিলোনিয়া আকাশবাণীকে জানাই ধন্যবাদ। আমার বাবা ছিলেন একজন গ্যাজেটেড অফিসার, মা ছিলেন হাউসওয়াইফ। আমরা দুই ভাই বোন মিলে নানা খুনসুটিতে বড় হই। আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। কলেজ শেষ করেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে জিওগ্রাফি অনার্স নিয়ে। আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন থেকেই গান শিখছি, হ্যাঁ এখনও শিখি। কোথাও কোনো নতুন গান শুনলে বা অন্য ভাষা যেমন তামিল গান শুনলে সুরটা যদি ভালো লাগে শেখার চেষ্টা করি। আমার গানের শিক্ষিকা ছিলেন সুতপা ভট্টাচার্য। গান গাইতে আমি খুব ভালোবাসি আর ভালোবাসি বাগান করতে। আমার একটা ছোট্ট বাগান আছে যাকে আমি সন্তানের মতো গড়ে তুলছি, যাদের দুই বেলা না দেখলে আমার ভালো লাগে না। বর্তমানে যে কর্মজীবনের সাথে যুক্ত আছি তা নিয়ে আমি অত্যন্ত খুশি। ক্লাসে পা দেওয়ার সাথে সাথে আমার সন্তান তুল্য শিশুরা যখন ম্যাম বলে জড়িয়ে ধরে তখন ভারাক্রান্ত মনটা আমার নিমেষেই ভালো হয়ে যায়। অনেক সময় ওই ছোট ছোট শিশুদের সাথে নিজেকেও ছোট শিশু বানিয়ে ফেলি, বর্তমানে ওরাই আমার অক্সিজেন। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছুই হারিয়েছি, এই এখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর আমার ছোট দুই সন্তান আমার ছেলে ও মেয়েকে নিয়ে ভালোই আছি। আমি আমার অবসর সময়ে গান গাই, কবিতা আবৃত্তি করি, আমার মেয়েকে গান শেখাই, আবৃত্তি শেখাই, মাঝে মাঝে সময় পেলে হাতের কাজ করি, এই যেমন হ্যান্ডমেড জুয়েলারি, এমব্রয়ডারি কাজ, এইসব। এইভাবে দিনগুলি কেটে যাচ্ছে। আমার কথা এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।
3: আমার কথা এই অনুষ্ঠানে আজ ছিলেন আনন্দমার্গ স্কুলের শিক্ষিকা পারমিতা দেবনাথ। অনুষ্ঠানে এবারে শুনবেন রবিবারের আলাপচারিতা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
5: শ্রোতা বন্ধুরা, রবিবারের আলাপচারিতায় সবাইকে স্বাগত জানাই। আমি নারী অনুষ্ঠানে আমার কথা শেষ হওয়ার পর শুরু হয় রবিবারের আলাপচারিতা। আর রবিবারের আলাপচারিতায় থাকে নানা প্রসঙ্গ। আজও প্রাসঙ্গিক একটি বিষয়, সবচেয়ে ভয়ঙ্কর 10টি জুনোটিক রোগকে জানুন। ওয়ার্ল্ড জুনোসিস ডে বা বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে আলোচনা। আর আপনারা বুঝতেই পারছেন এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের প্রয়োজন। আর আমাদের স্টুডিওতে এখন উপস্থিত রয়েছেন ডাক্তার রণজয় চৌধুরী এ ব্যাপারে কথা বলার জন্য। নমস্কার ডাক্তারবাবু।
6: নমস্কার।
5: আজকে যে আমাদের অনুষ্ঠান রবিবারের আলাপচারিতা, রবিবারের আলাপচারিতায় আমরা আমাদের শ্রোতা বন্ধুদের বলেছি যে প্রসঙ্গটা হল সবচেয়ে ভয়ঙ্কর 10টি জুনোটিক রোগকে জানুন, বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে আজকের আলোচনা। এখন আপনি প্রথমত যে ব্যাপারটা আমাদের শ্রোতা বন্ধুদের বলবেন সেটা হচ্ছে যে এই যে জুনোটিক রোগগুলো সেটা কি, আজকের দিনে এটা দিয়ে আমরা শুরু করতে চাই।
6: তো নমস্কার সবাইকে, আমি ডক্টর রণজয় চৌধুরী, আমি বর্তমানে ঋষ্যমুখ পশু চিকিৎসালয়ে কর্মরত আছি। তো আজ আমি 6 জুলাই ওয়ার্ল্ড জুনোটিক ডে উপলক্ষে এখানে জুনোটিক রোগ সম্বন্ধে আলোচনা করতে এসেছি। সো জুনোটিক রোগ সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের সব থেকে প্রথম জানা উচিত জুনোটিক রোগটা কি। তো জুনোটিক রোগ হলো সেই সমস্ত রোগ যেগুলো মানুষ থেকে পশু পাখিতে এবং পশু পাখি থেকে মানুষ উভয় পথেই সংক্রামিত হতে পারে। তাই আমাদের জুনোটিক রোগ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার এবং আমাদের অ্যাওয়ার থাকা দরকার, যাতে এই রোগগুলোতে আমরা সহজেই সংক্রামিত না হয়ে যেতে পারি। যেহেতু আজ আমার আলোচনার বিষয় হলো 10টি সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ জুনোটিক রোগ, এমনিতে তো প্রচুর জুনোটিক রোগ রয়েছে যেগুলিতে মানুষ এবং পশু উভয়ই সংক্রামিত হয়, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আজ আমি 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জুনোটিক রোগ নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তার মধ্যে সর্বপ্রথম যে রোগটি জুনোটিক শব্দটা শুনলেই আমাদের মাথায় আসে সেটা হলো রেবিস, বা আপনাদের সকলের কাছে এই রোগটি জলাতঙ্ক রোগ নামে খুবই পরিচিত। এটি জেনারেলি একটি ভাইরাসজনিত রোগ যার মূল বাহক হলো কুকুর, বিড়াল, শেয়াল বা বাদুড়। যখন এই সমস্ত প্রাণী, এই যেগুলো আমি বললাম কুকুর, বিড়াল, শেয়াল, বাদুর, এগুলো কোনো প্রাণী বা অন্য কোনো মানুষকে কামড় দেয় বা আঁচড় দেয়, তখন তার লালারসের মাধ্যমে সেই ভাইরাসটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এবং আমরা সহজেই সংক্রামিত হয়ে পড়ি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে রোগ রেবিস, তার কোনো চিকিৎসা নেই, তার একমাত্র রাস্তা হয়েছে কি ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রিভেনশন। সো আমাদের এই রোগটি সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ এবং এটি সম্বন্ধে আমাদের অনেক নলেজ বা জ্ঞান থাকতে হবে। এই রোগের প্রথম লক্ষণই হলো মাথা ব্যথা, জ্বর, জল দেখে ভয় পাওয়া, তাই এটার নাম জলাতঙ্ক, খিচুনি। তো যখনই আমরা কুকুর, বেড়াল বা কিছুর আচর বা কামড় যাই, যেটার মাধ্যমে আক্রান্ত হই, তখনই আমাদের 5টি টিকা অবশ্যই নিয়ে নেওয়া উচিত যাতে আমরা এই রোগটিকে প্রিভেন্ট করতে পারি।
5: এটা কি সব বয়সের মানুষের জন্য, ছোট বড় সবার জন্য?
6: এটা ছোট বড় সবার জন্য একই ডোজিংও সেম, সবাইকেই কুকুর যখনই কামড় দেয় ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের
5: চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকাকরণ করা শুরু করতে হবে।
6: এবং এমন নয় অনেকেই এক্ষেত্রে দেখা যায় একটু অবহেলা করে, একবারই ভ্যাকসিন করায় কিন্তু তারপরে যে 400টা মিস করে, ওরাভাবে একবার করলেই হয়ে যাবে, কিছু হয় না। কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবারই জেনে রাখা উচিত, সেটা হলো যে রেবিস কুকুরের কামড় আচর থেকে ছড়ায়, তো সবারই জানা আছে, কিন্তু সেটা আজকে আচর দিলে আজকে থেকে 5 বছর পরেও তার রেবিস হতে পারে।
5: তাই
6: আমাদের অবশ্যই 5টা টিকা
5: নেওয়া উচিত
6: কামড় বা ইভেন আচরের পরও। অনেকে ভাবে কামড় তো দেয়নি, আচর দিয়েছে, কি হলো, কিন্তু না, আচর থেকেও 25% এর মতো রেবিস ছড়ায়।
5: আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে তো কি বলবো, ছোট বাচ্চাদের সাবধান রাখা উচিত।
6: হ্যাঁ অবশ্যই, ছোট বাচ্চা, বড় মানুষ, সবাই, সকলেই এটা থেকে সচেতন থাকা উচিত। এবং যারাই যাদের বাড়ি ঘরে কুকুর বিড়াল প্রতিপালন করছেন, তাদেরকে আমাদের একটাই উপদেশ, তারা যেন সময় মতো তাদের পশু টিকাকরণ করায়, রেবিসের টিকাকরণ করায়, কারণ টিকাকরণের মাধ্যমে এই রোগটিকে আমরা নির্মূলীকরণ করতে পারবো। তাছাড়া আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই, কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই। আপনি যদি একবার আক্রান্ত হয়ে পড়েন তাহলে 100% ফেটাল এই রোগটা।
5: আচ্ছা আচ্ছা, একবার রোগটা হয়ে গেলে আর
6: একবার যদি রোগের প্রথম কোনো লক্ষণ এসে পড়ে, আমি যে লক্ষণগুলোর কথা একটু আগে বললাম, তাহলে এই রোগের কোনো আর চিকিৎসা নেই, এটা 100% ফেটাল। তাই কামড় দেওয়ার সাথে সাথে উইদিন 5-6 সেকেন্ড আমাদের ভ্যাকসিন, ফার্স্ট শট অফ ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত।
5: আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা গ্রামেগঞ্জে আছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, সব শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, একদম অবহেলা করবেন না, আচর বা কামড় যেটাই হোক সঙ্গে সঙ্গে আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং ব্যবস্থা গ্রহণ করুন, না হলে কিন্তু এর যে ফল সেটা ভয়ানক হতে পারে। আর এই যে র‍্যাবিজের কথা বললেন, আর এই ধরনের এটার মতো এরকম আর কি কি রোগ?
6: হ্যাঁ, এরকম আরো অসংখ্য জুনোটিক রোগ আছে যেগুলি সম্বন্ধে আমাদের সচেতন থাকা উচিত। র‍্যাবিজের কথা তো আমি এখনই বললাম,
5: আগে তো জলাতঙ্ক মানেই মৃত্যু।
6: হ্যাঁ,
5: এখন লুই পাস্তুরের সৌজন্যে আমরা,
6: হ্যাঁ, তারপর আরেকটা যেটা আগের ধারণা ছিল যে আগে বলা হতো 14টা ইনজেকশন নিতে হবে,
5: সেটা ছিল এক সময়,
6: সেটা এখন কমে, এখন আমরা 5টা ইনজেকশনের উপদেশ।
5: ওইটা নাভিতে নিতে হতো না কি যেন, কিরকম একটা ছিল না অনেক আগের,
6: কিন্তু এখন ধীরে ধীরে সায়েন্টিফিক টেকনোলজি সবকিছু ডেভেলপ হচ্ছে, তার জন্য এখন 5টা ভ্যাকসিনই নিতে হয় এবং এগুলো ইন্ট্রামাসকুলার বা সাবকিউটেনাস ওয়েতে নিতে হয়। নাভির মধ্যে যেটা আগে ছিল
5: এটা, হ্যাঁ এটা নাকি খুব কষ্টকর একটা প্রসেস
6: ছিল, বেদনাদায়ক ছিল, মানুষ ভয়ে অনেক সময় 14টা ইনজেকশন নিতে যেত না, কিন্তু এখন এটা 5টা মাত্র ইনজেকশন এবং সেটা হাতের মধ্যে আমাদের ইন্ট্রামাসকুলারলি বা সাবকিউটেনাসলি দেওয়া হয় এবং এটা সব হাসপাতালেই বিনামূল্যে এতদিন দেওয়া হতো, এখন সম্ভবত বিনামূল্যেই এগুলো প্রদান করা হয় মানুষদেরকে। তো কামড়ের ইমিডিয়েটলি যাতে আমরা দেরি কোনোভাবে দেরি না করে,
5: সেটা কুকুর বিড়াল যাই হোক না কেন,
6: হ্যাঁ কুকুর বিড়াল ইভেন শুধু কামড় না
5: আচর,
6: আমাদের একদমই এটা এভয়েড করা উচিত না।
5: হ্যাঁ,
6: তাছাড়া আপনি বললেন আরো কিছু রোগ সম্বন্ধে,
5: সেটাই সেটাই,
6: আরো একটি রোগ আছে সেটা হলো গিয়ে ব্রুসেলোসিস। ব্রুসেলোসিস একটা ব্রুসেলা নামক ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায় এবং এটা গরু এবং অন্যান্য রুমিনেন্ট যারা চারপাগস্থলীর পশু,
5: আচ্ছা,
6: ওদের ক্ষেত্রে এটা খুব কমনলি দেখা যায় ব্রুসেলোসিস রোগটা। তো এই রোগটি জানাইলে কি হয়, এটা যখন আমরা কাঁচা দুধ খাই বা গরু বা যে কোনো ছাগলের মাংস যখন কোনো প্রকার সঠিকভাবে রান্না না করে খাওয়া হয়, কাঁচা মাংসটা কেউ ইনটেক করে তখন

0: হতে পারে, এবং এই রোগটি একটি ক্রনিক রোগ।
1: আচ্ছা,
0: একবার হলে এটা সারা জীবন আপনার শরীরে থেকে যেতে পারে এবং
1: খুবই ভয়াবহ ব্যাপার তাহলে বলা যায়।
0: টার্ম ট্রিটমেন্ট এটার প্রয়োজন হয়, তাই রোগটি খুবই ভয়াবহ। আমাদের এগুলো নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পও হয়। আজকের প্রোগ্রামটা এক প্রকার অ্যাওয়ারনেসই, জীবনের মধ্যে অ্যাওয়ারনেস জাগিয়ে তোলা। এই রোগে কি হয়, জেনারেলি মেল ফিমেল বোথ এফেক্ট হতে পারে। এতে দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা এবং জয়েন্টের পেন, সব থেকে মূল লক্ষণ হলো জয়েন্টের পেন, এবং মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির প্রবলেম হবে, তারা গর্ভধারণের সমস্যা হবে। গর্ভধারণ করলে সেই বাচ্চাটার অ্যাবর্শন বা স্টিলবার্থ অনেক চান্স থেকে যায়।
1: সেটাই
0: সো, এবং পুরুষের ক্ষেত্রে সেম, ওদের অর্কাইটিস বা বিভিন্ন নানান ধরনের সমস্যা হয় যেটা ওদের ফার্টিলিটিতে অনেকভাবে এফেক্ট করে। এবং যে আমি সন্ধি ব্যথা বা জয়েন্টের পেন যেটা বললাম, এটা খুবই ক্রনিক হয়ে যায়, এটা সারা
1: দীর্ঘস্থায়ী হতে পারে,
0: এবং খুবই ঘন ঘন জ্বর আসা।
1: তাহলে তো আপনি যে ব্যাপারগুলো বলছেন, আমাদের শ্রোতাদের কাছে এই বার্তাটা আমাদের অবশ্যই পৌঁছে দেওয়া দরকার যে এটা কতটা ভয়াবহ হতে পারে এবং সবাইকে সতর্ক থাকতে হবে।
0: এই রোগটি খুবই ভয়াবহ, বিশেষত যারা পশুপালনের সাথে যুক্ত বা পশু পাখির পণ্য ইউজ করছেন বা খাদ্যদ্রব্য বা যে কোনো প্রকার পণ্য ইউজ করা হচ্ছে। আমাদের খুবই সবসময় আমরা যে দুধই খাই বা মাংসই খাই, এটা তো প্রসেসড হয়, কোনোভাবে যাতে র ইনটেক না করা হয়, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। তাছাড়া পশু পাখিদের ভ্যাকসিনেশন যাতে এই রোগটা না ছড়ায়, কারণ এই রোগটি জুনোটিক, এটা মানুষ থেকে যেমন পশুর ছড়ায়, পশুর থেকে
1: মানুষে হতে পারে।
0: তো আমাদের পশু পাখি এবং নিজেদের উভয়কে এই রোগ যেন
1: না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এরপর?
0: তারপর আমি আরো একটি খুবই মারণবিধি নিয়ে আলোচনা করতে চাই, যেটার নাম হলো অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স রোগটি আমাদের অনেকের কাছে খুবই পরিচিত এবং এটি খুবই সাধারণ রোগ। জেনারেলি আমাদের সাউথ ইন্ডিয়ান স্টেটসগুলোতে এটা খুবই কমন, এবং এটা
1: নিয়ে শুনেছি অনেক ডাক্তারবাবুরা বলেন আমাদের এখানে,
0: সেটা নিয়ে অনেক ভ্যাকসিনেশন আগেও হতো, এখনো হয়ে থাকে ভ্যাকসিনেশন এটা নিয়ে। তো এই রোগটি কি হয়, এই রোগটি একটা বেসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং জেনে রাখার বিষয় হলো, এই ব্যাকটেরিয়াটি মাটির মধ্যে, সয়েলের মধ্যে 50 বছর অবধি বেঁচে থাকে এবং সেটা ছড়াতেও পারে।
1: 50 বছর বেঁচে থাকতে পারে
0: এবং ইজিলি স্প্রেড হয়।
1: আচ্ছা,
0: নিঃশ্বাসের মাধ্যমে বা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে এটা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। আমাদের যদি কাটা চিরা থাকে তার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। তো এবং প্রধানত এরা গরু, ছাগল, ভেড়া এগুলোতেই বেশিরভাগ দেখা যায়, এবং ওদের থেকে মানুষের
1: হতে পারে,
0: ডক্টরস যারা ট্রিট করছে ওদেরও হতে পারে। প্রায়ই অ্যানথ্রাক্স রোগের আউটব্রেকও কোনো কোনো জায়গায় শোনা যায়। যে বিষয়টা আমি বলে রাখতে চাই, অনেক সময় কি হয়,
1: কিভাবে বুঝবেন যে আমাদের পশুপালক যারা আছেন,
0: হ্যাঁ, এই রোগে জেনারেলি কি হয়, পশুদের ক্ষেত্রে খুবই হাই টেম্পারেচার থাকে এবং সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শ্বাসজনিত সমস্যা দেখা যায় তার মধ্যে, এবং গরুটি যখন মারা যায় বা যে কোনো পশু যখন মারা যায় এই রোগে, তখন তার বিভিন্ন যে শরীরের যেমন আছে, যেমন নাক দিয়ে বা চোখ কান দিয়ে রক্ত বেরোতে থাকে ইভেন মারা যাওয়ার পরও, এবং সেই রক্তটা কোনোভাবে তঞ্চিত হয় না, বা যেটা আমরা ক্লট বলি, কোনোভাবে এটা ক্লট হয় না। যতগুলো ওরিফিস আছে, ন্যাচারাল ওরিফিস আছে অ্যানিমেলের, সেগুলো দিয়ে ব্লাড বেরোতে থাকে কন্টিনিউয়াসলি ইভেন আফটার ডেথ।
1: এবং এটা তো খুবই ক্ষতিকর, এই ব্লাডটা তো মানে কি বলবো, খুবই সতর্ক থাকা উচিত।
0: বেয়ার হ্যান্ডে টাচও করি,
1: সেটাই বলছি, হ্যাঁ,
0: ক্ষতিকর। এবং আরো একটা জেনে রাখার বিষয় হলো, এইরকম রোগে যখন কোনো গরু মারা যায়, ছাগল মারা যায়, কখনো তার কেটে পোস্টমর্টেম করা উচিত না।
1: আচ্ছা,
0: কোনোভাবেও যদি কোনো প্রকার অজ্ঞানতায় আমরা যদি এটা অজ্ঞতা ভাবে আমরা এটা কাটি বা পোস্টমর্টেম করতে যাই, তাহলে এই রোগটা পুরো এরিয়াতে ছড়িয়ে যাবে। এই অ্যানথ্রাক্সের যে স্পোর, এটা একটা এই ব্যাকটেরিয়াতে স্পোর রয়েছে।
1: বুঝতে পেরেছি, এটা তো কি বলবো, ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি অজ্ঞানতা বশত কেউ এরকম কাজ করে থাকে।
0: খুবই একিউট, এতে অনেক সময় দেখা যায় যে কোনো প্রকার সাইন সিমটম আসার আগে মৃত্যু হয়ে যায়।
1: আচ্ছা,
0: তো আমাদের এটা নিয়ে খুবই সতর্ক থাকা উচিত, এই রোগটা নিয়ে, এবং আমাদের সবসময় গরুর টিকাকরণ করানো দরকার এই রোগের।
1: গরু ছাগল আর কিসের হতে পারে?
0: এটা যে কোনো ওয়াইল্ড এনিমেলেরও হতে পারে।

0: সেটাই,
1: ওয়াইল্ড অ্যানিমেল আমাদের সিংহ বাঘ এগুলোরও হতে পারে।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপর ডিয়ার জেব্রা ওদেরও অ্যানথ্রাক্স, এলিফ্যান্টের অ্যানথ্রাক্স হতে পারে। তো কিন্তু আমাদের যেহেতু লাইফ স্টক অ্যানিমেল নিয়ে আমরা বেশি কাজ করি,
0: সেটাই
1: গরু ছাগল ওদের হতেই পারে, খুবই কমনলি হয়, তাই আমাদের খুবই সতর্ক থাকা উচিত এই রোগটি নিয়ে এবং সবারই জানিয়ে রাখা উচিত। এবং এই রোগটি মানুষের ক্ষেত্রে যখন এফেক্ট করে মানুষকে, সে পশুর থেকে,
0: কুকুর বিড়ালের তো হয় না নাকি? না, হতে
1: কুকুর বিড়ালের হওয়ার চান্স খুবই কম,
0: বাট
1: একদম হয় না আমরা বলতে পারি না।
0: আচ্ছা আচ্ছা, চান্স আছে
1: বাট খুবই রেয়ার।
0: আচ্ছা আচ্ছা,
1: ঘটনা। এবং এতে কি হয়, মানুষ যখন এতে ইনফেক্টেড হয়ে যায় তখন ওদের স্কিনে অনেক সময় ইনফেকশন হয়ে যায়
0: মানুষের। আচ্ছা,
1: এবং যখন খুবই বাজেভাবে ইনফেক্টেড হয়ে যায় তখন আমার শ্বাসকষ্ট হওয়া শুরু হয়। এটা একদম পালমোনারি সিস্টেমকে পুরো ড্যামেজ করে দেয় এবং শ্বাসকষ্টেই মানুষটি মারা যায়। তাছাড়া অনেক সময় আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সমস্যাও হতে পারে। এই রোগটি বেসিক্যালি তিনটা ফর্মেই হয়, কিউটেনিয়াস, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এবং পালমোনারি। তো আমাদের এই রোগটা নিয়ে খুবই সচেতন থাকা উচিত।
0: সত্যি ভাববার বিষয় না, আমরা তো জানি এরকম একটা রোগ আছে, কিন্তু আপনি যেরকম বিস্তারিত ভাবে বললেন এটা তো খুবই ভয়ের কারণ।
1: এটা খুবই ভয়,
0: অজ্ঞানতা বশত যে কিছুই, মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যদি আমরা অ্যালার্ট থাকি তবেই সময়। তাহলে কয়টা রোগ নিয়ে আমরা শুনলাম? তিনটা হয়ে গেল,
1: তিনটা রোগ নিয়ে।
0: আরো আমাদের সময় কম, খুব সংক্ষেপে আপনি আরো।
1: হ্যাঁ, আমি খুব সংক্ষেপে বাকি রোগগুলো ব্যাপারে আলোচনা করতে চাইছি। আর একটা রোগ হলো গিয়ে টিউবারকুলোসিস বা টিবি রোগ। টিবি রোগ সম্বন্ধে আমরা সকলেই পরিচিত,
0: সম্বন্ধে সবারই ধারণা আছে।
1: এটা মাইকোব্যাকটেরিয়াম স্পিসিস থেকে ঘটায়। এতে কি হয়, মানুষ বা গরু দুজনেরই সাইন সিমটম একই ধরনের হয়, একদম মানুষ শুকিয়ে যায়, ওদের কোনো প্রকার গ্রোথ হয় না পরবর্তীতে, এবং দীর্ঘস্থায়ী কাশি, জ্বর এবং যেটা আমি একবার বলিয়ে নিলাম ওজন হ্রাস, এটাই সব থেকে মূল লক্ষণ। এবং কাশির মাধ্যমে, এই যে ড্রপলেটস গুলোর মাধ্যমে রোগটি খুবই সহজে ছড়িয়ে যেতে পারে। তো টিবি সম্বন্ধে খুবই সহসাই ক্যাম্পেইন হয়, ওয়ার্ল্ড টিবি ডেও পালন করা হয়। তো আমরা সকলেই এই রোগের সাথে পরিচিত আছি, তাই এই রোগ নিয়ে আমরা বেশি কিছু বলতে চাচ্ছি না। তো এই টিবি রোগ সম্বন্ধেও আমাদের
0: সচেতনতা
1: থাকা উচিত।
0: এটার, এই রোগের জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা।
1: সচেতনতা এবং কোনোভাবেই সেই রোগে আক্রান্ত গরুর দুধকে জাল না দিয়ে না খাওয়া, না করা। এবং কোনো গরু, আপনার যদি বাড়িতে পাঁচটা ছটা গরু রয়েছে, একটা গরুর আপনি এমন সিমটম দেখছেন, সাথে সাথে ওই গরুটাকে
0: আলাদা করে নিতে হবে, অবশ্যই
1: করে নেওয়া।
0: মানুষের ক্ষেত্রেও তো এরকমই না, তাকে একদম সবকিছু আলাদা করে দিতে হয়, সব
1: এবং লং টার্ম ট্রিটমেন্ট চলে। এটা খুবই ক্রনিক রোগ, লং টার্ম ট্রিটমেন্ট চলে। এগুলো ডায়াগনস্টিক মেথড রয়েছে ডায়াগনোস করা, কিন্তু পশুদের ক্ষেত্রে আমরা জানাই বলি কাল করে নিতে অ্যানিমেলটাকে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর
1: পরবর্তী যে আমরা রোগটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো গিয়ে সালমোনেলোসিস।
0: আচ্ছা,
1: সালমোনেলোসিস একটা খুবই কমন রোগ, যেটা আমরা বলে থাকি প্রায় সময় ফুড পয়জনিং হয়েছে আমাদের বাইরের খাবার থেকে। এটা মোস্ট কমনলি সালমোনেলোসিস বা ইকোলাই থেকেই হয়ে থাকে।
0: আচ্ছা,
1: তো এটি একটি খাদ্যবাহিত রোগ জেনারেলি। এরা ডিম, মাংস এবং প্রাণীর মলমূত্র এসব থেকে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে ছড়ায়।
0: আচ্ছা আচ্ছা,
1: তো এই রোগটিতে মেইনলি আমরা যেটা দেখে থাকি পেট ব্যথা, ডায়রিয়া এবং ডিসেন্ট্রি, মানে রক্ত যাওয়া, যেটা হয় অনেক সময় বমি এবং খুব বেশি পরিমাণ জ্বর থাকে এতে। তো এতে কি হয়, একদম বডি পুরো ডিহাইড্রেটেড হয়ে যায় মানুষের, এবং জেনারেলি পোলট্রির মাংস থেকে এই রোগটা খুব বেশি ছড়ায় সালমোনেলোসিস। কোনোভাবেই এসব মুরগের মাংস প্রপার ভাবে রান্না না করে খাওয়া আমাদের একদমই উচিত না।
0: এটা তো বলা হয় যে আমরা যে সিঙ্কে এটা ধোবো ওইটাকে ওই ঠিকঠাক পরিষ্কার করতে হয়, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে যদি
1: সহজেই জলের সাথে
0: মিশে খাবারে আসবে আবার।
1: তাই এর জন্য ফুড সেফটির একটা বিষয় উঠে আসে এখানে যখন এই সমস্ত রোগের কথা আসে। তো যাই হোক, এই রোগটি সম্বন্ধে আমাদের এবার থাকা উচিত। নেক্সট আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চাই সেই রোগটি হলো লেপ্টোস্পাইরোসিস। এই রোগটি একটা লেপ্টোস্পাইরা নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এবং ইঁদুর, কুকুর, গরুর প্রস্রাবের সাথে রোগটি ছড়ায়।
0: ইঁদুর, কুকুর, গরু
1: প্রস্রাব
0: থেকে?
1: আচ্ছা আচ্ছা, প্রস্রাবের সাথে।

0: এই ব্যাকটেরিয়াটা বেরিয়ে আসে
1: হুম
0: এবং
1: হুম
0: অন্য পশু ইভেন মানুষের মধ্যে
1: মানুষের
0: ছড়িয়ে পড়ে,
1: মধ্যে সংক্রমণের
0: এবং
1: একটা চান্স থাকে।
0: মানুষের মধ্যে এই রোগটি প্রচন্ড ডেডলি, প্রচন্ড ফ্যাটাল,
1: আচ্ছা,
0: প্রচন্ড বেদনাদায়ক, ধীরে ধীরে ধীরে মাল্টিপল অর্গান ফেলিয়ারের জন্য দায়ী এই রোগটি।
1: আরে বাবা,
0: লিভার, কিডনি, সব ধরনের সার্কুলেটরি সিস্টেমকে এটা একদম প্রচণ্ডভাবে এফেক্ট করে, এবং এটা খুবই একটা ক্রনিক রূপ, লং টার্ম এফেক্ট থেকে যায়, বডি গ্রোথ একদম কমে যাবে, জ্বর একদম কনস্ট্যান্ট থাকবে। তো এই রোগটি আমরা প্রায় নেগলেক্ট করে থাকি, লেপ্টোস্পাইরোসিস। এটা টিকাকরণ আমরা করাই না নিজেদের কুকুরকে, তো কুকুরকে সব সময় লেপ্টোস্পাইরা রোগের জন্য ভ্যাকসিনেশন করানো দরকার, এবং
1: টিকাকরণ যদি হয়ে যায় তো
0: টিকাকরণ হওয়ার পরে এই
1: ঠিকঠাক
0: রোগটি আর
1: হবে না,
0: ছড়ানোর সমস্যা থাকে না,
1: ছড়াবে না,
0: রোগটি হওয়ার না হওয়ার চান্সই বেশি থাকে।
1: বেশি থাকে।
0: তাই
1: আর
0: আমাদের
1: ইঁদুর তো কি বলবো, ইঁদুরের তো এখন যা উৎপাত, সবার ঘরে মোটামুটি ইঁদুর মহারাজ
0: হ্যাঁ
1: আছেন,
0: সেটা থেকে এই রোগটা সহজে
1: সেটাই
0: ছড়িয়ে পড়ে
1: বলছি। আপনি
0: বাড়িঘরে।
1: যেটা বললেন এটা তো খুবই ভয়ের।
0: ইঁদুর মারা গেলে অনেক সময় কুকুরটা গিয়ে সেই ইঁদুরটাকে ইনটেক করে
1: হ্যাঁ
0: ফেলে,
1: হ্যাঁ
0: এ থেকেও কিন্তু রোগটা ছড়ানোর চান্স অনেক বেশি থাকে। ইভেন ভেটেরিনারি ডক্টর যারা আছে বা যারা রিসার্চের সাথে যুক্ত আছে, অনেক সময় শোনা গেছে ওরা এই রোগে আক্রান্ত হয়ে গেছে,
1: আচ্ছা,
0: কারণ রোগটা একটা জুনোটিক রোগ,
1: হ্যাঁ
0: একটা
1: হ্যাঁ
0: পশু থেকে মানুষের মধ্যে আসতেই পারে। তাই এই রোগটা সম্বন্ধে আমাদের খুবই সতর্ক থাকা উচিত, কারণ এই রোগের মধ্যে কিন্তু একদম, আর যেটা আমি বলে রাখতে চাইছি একটা জিনিস, কোন প্রকার এই জলাবদ্ধ স্থানে খালি পায়ে হাঁটলে পরেও এই রোগটা ছড়িয়ে যেতে পারে। তাই
1: মানে কোথাও জল জমে আছে,
0: জল জমে আছে ওখানে পশুটা ইউরিন ইউরিনেট
1: আচ্ছা
0: করলো,
1: আচ্ছা, ওই
0: এখানে আমরা
1: এটা
0: খালি
1: থেকে,
0: পায়ে হাঁটলাম,
1: হ্যাঁ,
0: ওটা
1: যদি
0: থেকে আমরা সহজে এই রোগটিতে সংক্রমিত হয়ে যেতে পারবো। এবং আমি বলি, অলরেডি বলেছি এতে
1: হুম
0: কি
1: হুম
0: কি লক্ষণ আছে, মাল্টিপল অর্গান
1: হ্যাঁ হ্যাঁ
0: ফেলিয়ারের চান্স থাকে,
1: এটা তো ভয়াবহ ব্যাপার,
0: অনেক ভয়াবহ
1: হুম
0: ব্যাপার, সেটা
1: হুম
0: প্রপার ডায়াগনোসিস ছাড়া এটা ট্রিটমেন্টও সম্ভব নয়।
1: সম্ভব নয়,
0: তাই
1: হঠাৎ করে বোঝাও যায় না, যে
0: বোঝাও যায় না, সেটাই
1: সে এটাই ভয়ের আসলে,
0: হ্যাঁ,
1: তাই না?
0: তাই আমাদের এই রোগটা নিয়ে প্রচন্ড মানে
1: সতর্ক
0: সতর্ক
1: থাকতে
0: উচিত।
1: হবে।
0: তারপর আমি একটা রোগ যেটা আপনার সবাই অবগত এই রোগটার সাথে, সেটা হলো গিয়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু নামে যেটা আমরা সকলেই
1: হ্যাঁ,
0: ওটার সাথে
1: বহুল
0: পরিচিত,
1: পরিচিত যেটা,
0: এবং এটা নিয়ে বিশেষ করে বলার কিছু নেই, এটা সবাই জানে। এই ভাইরাসটি হাঁস মুরগির মাধ্যমে ছড়িয়ে যায়,
1: হুম হুম
0: যখন ফ্লু আসে জেনাইলি সতর্কতা সবখানে নিউজ পেপারের মাধ্যমে পড়েই থাকেন যে এখন বার্ড ফ্লুর আক্রমণ হয়েছে, তো আমরা বাইরে থেকে পাখির যে রপ্তানি, পাখি বলতে হাঁস মুরগের রপ্তানি সব বন্ধ করে দেওয়া হয় যাতে এই রোগটি কোনোভাবে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে এটা
1: হ্যাঁ
0: প্যান্ডেমিক
1: সেটা
0: আকার
1: সরকারি
0: ধারণ না
1: ভাবে
0: করে।
1: নানা মতামত বা কি বলবো, সতর্ক করার জন্য
0: হ্যাঁ, সতর্ক
1: নানা
0: বার্তা জারি
1: রকমের
0: করে
1: প্রচার
0: দেওয়া হয়,
1: অভিযান তো
0: কারণ
1: থাকে।
0: এই ডিজিজটা এক প্রকার নোটিফাইবল ডিজিজ,
1: হ্যাঁ
0: আপনি
1: সেটাই,
0: যখনই এটা ডায়াগনোস করতে পারবেন তার সাথে
1: তারপরেই
0: সাথে
1: তো
0: আপনার
1: এটা
0: এটাকে,
1: ব্যবস্থা নিতে হবে।
0: হ্যাঁ, মানে ছড়িয়ে দিতে হবে, এফেক্টেড অ্যানিমেল গুলোকে কাল
1: হুম
0: করতে হবে।
1: হুম
0: তো এতে কি হলো, যারা ফার্মে কাজ করে, পোল্ট্রি ফার্মে যারা কাজ করে, ওদের
1: হ্যাঁ
0: সব থেকে বেশি ঝুঁকি,
1: ঝুঁকি,
0: কারণ
1: হ্যাঁ
0: কিছু কিছু স্ট্রেন আছে ফ্লুর, H5N7 এই সমস্ত স্ট্রেন, এগুলো মানুষের মধ্যে অব্দি ছড়িয়ে যায় সহজে।
1: আচ্ছা,
0: তাই যারা ফার্মে কাজ করছেন বা যারা মুরগের ব্যবসা করছেন, বা আমরা সকলেই মুরগের মাংস কম বেশি খেয়ে থাকি,
1: সেটাই,
0: সেটা
1: ছোট
0: থেকে
1: বড়
0: আমাদের,
1: সবারই চিকেন প্রিয়,
0: হ্যাঁ, তাই আমরা সহজে এটাতে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা
1: সম্ভাবনা
0: থাকে।
1: বেশি, হ্যাঁ
0: তাই এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এবং এটারও অনেক প্রকার অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা আমাদের তরফ থেকে করিয়ে থাকি, আজকে এই প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে। তো পোলট্রি ফার্মারদের উদ্দেশ্যে আমার এই বার্তা, তারা যেন এই রোগটা সম্বন্ধে খুবই নিজেদের জ্ঞান ধারণ করে রাখে, এবং ওরা যাতে প্রপারলি ওদের মেডিসিন, এগুলো ভিটামিন, এই সমস্ত জিনিস ঠিক সময় মতো ওরা
1: আচ্ছা।
0: দিয়ে থাকে।
1: আর তাহলে কি বাকি রইল, আমাদের সময় খুব অল্প, আর
0: যেহেতু আমি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে কথা বলেছি, একটা
1: হুম
0: রোগ অটোমেটিকই আমাদের মাথায় আসে, সেটা হলো গিয়ে সোয়াইন ফ্লু।
1: হ্যাঁ, সোয়াইন ফ্লুটা,
0: সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু জেনারেলি H1N1 একটা স্ট্রেন আছে যেটা
1: আচ্ছা,
0: সহজেই শুকর থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে, এটি এক প্রকার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুই। তো এই রোগে কি হয়, সর্দি, কাশি, গলা ব্যথা হিউম্যানে দেখা যায়, এবং পুরো শরীরে ব্যথা, এবং এটা অনেক সময় ক্রনিক আকার ধারণ করে নেয়। তাই এই রোগটি সম্বন্ধে আমাদের
1: সতর্ক থাকতে
0: ব্যক্তিগত
1: হবে,
0: ভাবে সতর্ক থাকতে হবে, এবং নিজের
1: সেটাই,
0: ফার্মকে পরিষ্কার রাখতে হবে,
1: হ্যাঁ,
0: এনিমেল গুলোকে সবসময় ভ্যাকসিনেট করাতে হবে যাতে এই রোগটা সহজে ছড়িয়ে না পড়ে। আমরা 8টি রোগ সম্বন্ধে কথা বলে নিয়েছি অলরেডি,
1: আর
0: আরো
1: দুটো
0: যে
1: আমাদের
0: দুটো রোগ,
1: সময়ও ফুরিয়ে আসছে, আর
0: হ্যাঁ,
1: দুটো রোগ খুব তাড়াতাড়ি,
0: আর যে দুটো রোগের কথা বলতে চাচ্ছি তার মধ্যে একটি খুবই পরিচিত রোগ, স্কেবিস, স্কেবিস একটি প্যারাসাইট জনিত রোগ, সারকোপটিক মাইট থেকে এই রোগটি ছড়িয়ে পড়ে এবং এই রোগটি আমাদের ত্বকের মধ্যে সংক্রমণ করে। আপনারা প্রায় সময় দেখে থাকবেন যে শরীরে তীব্র চুলকানি,
1: চুলকানি,
0: ফুসকুড়ি,
1: তারপরে
0: স্কিনের মধ্যে সমস্যা করে নেবে এবং এতে অনেক সময় শরীরে ব্যথা ব্যথাও শুরু হয়ে যায় এবং তীব্র চুলকানি।

0: থেকে।
1: আচ্ছা,
0: তাই এতে আমাদের মেইন যেটা আমাদের প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে, তাহলে নিজের যে পোষ্যটাকে পরিষ্কার রাখা, সেটা ডগ, ক্যাট, ইভেন ছাগল, এগুলো থেকে জেনারেলি ছড়িয়ে পড়ে আমাদের মধ্যে এই রোগটা। তাই ওদেরকে পরিষ্কার রাখা, শ্যাম্পু দিয়ে স্নান করানো এবং আমাদেরকে আলাদা রাখা সেই ডিজিজ পিরিয়ড কালে, সেটা আমাদের খুবই মনোযোগ রাখা উচিত। এবং লাস্ট যে ডিজিজটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হলো গিয়ে হাইড্রাটিড ডিজিজ বা হাইড্রাটিডোসিস যেটা বলে। এটা মেইনলি ইকাইনোকক্কাস গ্রেনুলোসাস নামক একটা ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটি হয়ে থাকে। এবং ব্যাকটেরিয়া বলতে এগুলো একটা ফিতাকৃমিও বলা হয় এটাকে। এটি কুকুরের অন্ত্রের মধ্যে থাকে এবং ড্রুপিংস এর সাথে এটা বেরিয়ে আসে এবং এটা সহজে আমাদের শরীরের মধ্যে সংক্রমিত
1: মানুষের শরীরে এটা চলে আসতে পারে
0: কুকুর থেকে। তো যারাই পেট প্যারেন্টসরা রয়েছেন, যাদের বাড়িতে কুকুর রয়েছে, ওরা যেন নিয়মিত ভাবে ডিওয়ার্মিং করায় ওনাদের।
1: হ্যাঁ, এটা খুব দরকার, কিন্তু না হলে কুকুরটার সৌন্দর্য হানিও ঘটে।
0: বাচ্চারা খুব সহজে এটাতে এফেক্ট হয়ে যেতে পারে এবং এতে কি হয়, পেট ব্যথা, শরীরের বিভিন্ন অর্গান ফুলে যাওয়া, এটা হলো সব থেকে কমন লক্ষণ।
1: আচ্ছা,
0: আর এটা ডায়াগনোস করতে করতে অনেক সময় আমাদের কন্ডিশনটা খুব সিরিয়াস দিকে চলে যায়, খাওয়া দাওয়ার বন্ধ হয়ে যায়, শরীর শুকানো শুরু হয়ে যায়। তাই কুকুরকে নিয়মিত ডিওয়ার্মিং এর মাধ্যমে আমরা এবং
1: কুকুরের যে আপনি যেটা বললেন, এটা কতদিন অন্তর যে কৃমির ঔষধটা নেওয়া উচিত?
0: কুকুর যখন 1 থেকে 6 মাস থাকে, 1 থেকে 3 মাস অবধি জেনারেলি আমরা প্রতি 14 দিন পরপর ডিওয়ার্মিং করাতে বলি।
1: আচ্ছা,
0: 3 থেকে 6 মাস বয়স অবধি আমরা 1 মাস পরপর বলি, 6 মাস থেকে 12 মাস 3 মাস অন্তর অন্তর, তারপর প্রতি 3 মাসে একবার বা 4 মাসে একবার,
1: 3-4 মাস মানে যখন বড় হয়ে যায় 3-4 মাসে একবার হলেই হলো,
0: এগুলোকে ডিওয়ার্মিং করানো উচিত। এবং যখনই আমরা নিজেদের পোষ্যকে হাত দিচ্ছি, তারপর আমরা নিজেরা কিছু খাবার আগে যেন অবশ্যই নিজের হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে
1: ধুয়ে তারপর খাবার গ্রহণ করা হয়।
0: বললাম হাইড্রাটিডোসিস, এটা মোস্ট কমনলি এটার মাধ্যমেই ছড়ায় যে আমরা নিজেদের পোষ্যকে ধরলাম, সেটা আমাদের কাছেই ছিল,
1: সেটা যত আদরেরই হোক না কেন, খাওয়ার সময় একটু
0: হাত ধরে, এবং বাচ্চাদেরকে যেন অবশ্যই,
1: হ্যাঁ, বাচ্চাদের বোঝানোই কষ্ট, ওরা তো প্রাণের থেকেও বেশি ভালোবাসে পোষ্যকে
0: এবং ওরাই সহজে এফেক্টেড
1: হয়। হ্যাঁ, সেটাই।
2: আমি নারী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবিবারের আলাপচারিতা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

सुख सफल।

শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, স্টুডিও করিতে এখন সময় সন্ধ্যে 5:11 হয়ে 39 সেকেন্ড। শুরু করব অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। এতে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান, আজ শুনবেন একই শিল্পীর গাওয়া বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া গান। আজকের শিল্পী মুকেশ। অনুষ্ঠানের প্রথম গানটি আপনাদের শোনাব পহেলি নজর, এই ছবি থেকে। গানের সুরকার অনিল বিশ্বাস, এই গানের কথা লিখেছেন

এবারের গানটি আপনাদের শোনাবো ছবি অনোখা প্যার থেকে। গানের সুরকার অনিল বিশ্বাস এবং গীতিকার জিয়া সরহদি।

গানটি শুনলেন বিদ্যা ছবি থেকে। গানের সুরকার এস ডি বর্মন এবং সুরকার ওয়াই এন যোশী। শ্রোতা বন্ধুরা, অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আপনারা শুনছেন একই শিল্পীর গাওয়া পুরনো হিন্দি ছায়াছবির গান, আজকের শিল্পী মুকেশ।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। এবারের গানটি আপনাদের শোনাব অনোখি অদা ছবি থেকে, গানের সুরকার নওশাদ এবং গানের কথা লিখেছেন শাকিল বাদৌনী।

0: গানটি শুনলেন মেলা ছবি থেকে, গানের সুরকার নওশাদ, গীতিকার শাকিল বদৌনি। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান শুনছেন, এবারে শুনুন আন্দাজ ছবির গান। গানের সুরকার নওশাদ এবং গানের কথা লিখেছেন মজরু।
1: মহফিলোঁ কে দামনোঁ মে সাহিলোঁ কে আসপাস ইয়ে সদা গুঞ্জেগি সদিয়ো তক দিলোঁ কে আসপাস ওর ইয়ে সদা কিসকি সদা থি যো ইয়ে কহতা হুয়া চলা গিয়া কি।

গানটি শুনলেন আগ ছবি থেকে। গানের সুরকার রাম গাঙ্গুলি এবং গীতিকার ভেজাদ লখনৌই। শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শিল্পী মুকেশের গাওয়া পুরনো হিন্দি ছায়াছবির গান।

0: তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: অবকাশ সঞ্জনী অনুষ্ঠানের সবশেষ গানটি আপনাদের শোনাবো মলহার ছবি থেকে। গানের সুরকার রওশন এবং গীতিকার কাইফ ইরফানি।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে লোকসঙ্গীতের অনুষ্ঠান। এতে শুনবেন লোকগীতি। আজকের শিল্পী সঞ্জিত মণ্ডল।

0: লোকসঙ্গীতের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন শিল্পী সঞ্জিত মণ্ডলের গাওয়া লোকগীতি। এরই সঙ্গে শেষ হলো আজকের এই লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। এতে প্রথমে শুনবেন স্বাস্থ্য পরামর্শে আমলকির গুণাগুণ সম্পর্কে।
1: সংসার মানে কবঙ্গানতঙ্গ যাব নিজে আচায়ু তোর বুবার বারো বোথায় থাইও তাই চুং অবুবার বোথায় চালায়ো কোনো কোনো মানে বলাই বুকুর ইয়ারং বুঝিনি সাকনি হামারি তবু অমতি মানে রঙে বিশিঙি কোনো কোনো মানই মতাই হেকে পুজো গে দঙ্গ বা কোনো মানই মতাই পূজাও নাঙ্গ তামানি বাগে হিনবা চিনি হামারিন বাগেই অমানি রক আশুক নাঙ্গ যে ব মতাইনি রোব বা মতাইও নাঙ্গ অবনি বিশিং কাইসা অংখা আমলাই আমলাইন চুং যতন সিনিউ চাও চাইয়া বরক্ত কুড়ি হিনি সাইমিয়া ও সংসার চানানব কথক নজ্ঞান আগে নিউ বলং হালঙ্গ হাইন আচায়ু তোর তাই বোথাই থাইউ মাইসং জর হংকায় বোথাই কবং মানথগো আবো দেব সাসান জলাবো গিসা মিশা মানথগো অ আমলাই চিনি শাকনি তামা হামারি তবু তাবক নালে আনু তিনি অ শাক হামকাইনি পান্দব আমলাই কুথুং অংথুন ক্রান অংথুন বন রুগুই অংথুন বন আচার স্বামী অংথুন মুরা বাকলাইফান অংথুন যেখলে কোনো জাতগো মাইজামানি উল কলসা সমকি শাখা বলিনাই চালা হাঙ্কায় বুকুক তংথগো বুকুক তুয়ু চাই চুং যে চামং নুমুং চামানি অবহাই দেগারি কুকুই কামানি বা অবহাই ফেমানি আমতিরক হামি থাঙ্গু বুকুক খামা হামি থাঙ্গু বুকুক মুনামা হামি থাঙ্গু তাই মুক্তি কাহাম ফাই হজম খাইও খি কাহামঙ্গো তুই নুংথগো তাই তামা তামা কাহাম তুব আমলাই চিনিবা আমলাই চাকলাই তো হজমঙ্গো আবার তো সাকানো অবন বাগিনাই সাল থাইসা থাইসু আমলাই চাথাই ক্লাইও অংথন বক্রান অংথন কুথুং কমন রোগজাক বা মুরাব্বা বনে বা বনি আচার আমলাই চালা হাঙ্কলাই চিনি বখা খক লাংমা খক কাহাম দঙ্গু আর কুচুক কংরাই অংমানি কুমি থাঙ্গু বহক সামা বহক নগর কামা এসি ডংমা আমতিরক হামি থাঙ্গু আমলাইও এন্টি অক্সিডেন্ট হিসেবে কুমংমা মানি দঙ্গু অবরক অবেমান রোগু আমলাই চিনি বিষাকনি বুকুর মকল ইয়াসকু খানাই কাহাম তরু ব্লাড সুগার এবা থুয় কুতি বঙ্গানি আবনব রোগু আমলাই চিনি বেসাগ বথরাই থাইমা মুখাঙ্গ বড় নংমা আমতিরকবু সামু মুখাঙ্গ বড় নংলা হাঙ্কে আমলাই ন তকসেবি বনি বুতি গারিনাই ফুলইনাই কিসা সুখ রানী তরিনাই কিসা জরানো ওল সুইখিবলা হাঙ্কে অবহাই ওরাম ওরাম খাইলা হাঙ্কে বড়নম হামি থাঙ্গু খাকপুই মাইসিং জর হাঙ্কে খাকপুই বাঙ্গু খানাই খাল্লা হাঙ্কে এবার খানাই পিল্লে হাঙ্কে নৌ ফুরি ফুরি খাই কুফুর কুফুর বুকুর কুথুই ক্লায়ু অব শীতরমাস অঙ্গু বখরক মতগু অবনি ইয়গনা বাগে নাই আমলাই ন তকসেবি বুতি গারি নাই বখরক ফুলই সাপসা তনি নাই অল সুই খিবলা হাঙ্কে হামু অবহাই হাতি বার্সা ফুল্লা হাঙ্কে নৌ তাই অ খাকপুই অংলাক আমলাইন তকসেবি মিহিম খাইনাই অবন বৈশাখা ফুল্লা হাঙ্কে বৈশাখনি যে সুমুক রক বুকুর কুথি রক কাগৈ থাঙ্গু তাই বুকুর কাহাম নাইথগঙ্গু খানাই কঙ্গম কাইসা দুরিমা ককতে ককতে বক্রক খানাই করিয়ং থাঙ্গু অবন ইয়গনার বাগেব আমলাইন তকসেবি কাসাব খাইনাই অলস হঙ্গই অবন খানাইয়া ফুল্লা হাঙ্কে সাপসাতনি বন সুই খিবিলা হাঙ্কে বেলাই হামু হাইকে তাই খানাই ককলাক অবন বাগিন ফাইদি আমলাইন চালাইনা তাই অমহাইকে সামুও ফুনাংনা শাক হামক্রাই তংলাইনা হাওয়ানি কক তিনি খালাইকা আমলাইন রুগী কিসা কক।
0: ককবরক অনুষ্ঠানে শুনলেন

স্বাস্থ্যপর্বে আমলকির গুণাগুণ সম্পর্কে কিছু কথা। অনুষ্ঠানে এবারে শুনুন শিল্পী শুভারানী দেববর্মার পরিবেশনায় কক বড়ক লোকগীতি।

Tibulin, dangdang ni.

te permet un sabor, vas a caer manía de ticón. Putin, me sabor.

अपनी कमा सनने जगे मुझसे मखानया जनान तो जमने जनाना

It's again. Don't leave me.

শ্রোতা বন্ধুরা, ককবরক অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন ককবরক লোকগীতি, শিল্পী ছিলেন শুভরানী দেববর্মা। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

0: গৃহতালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ শুনবেন একটি আলোচনা বিষয়, মাছ চাষে জলের স্বাস্থ্য। এই নিয়ে আলোচনা করছেন ডাক্তার পম্পা ভট্টাচার্য।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ

0: প্রথমেই থাকছে মাছ চাষে জলের স্বাস্থ্য নিয়ে বিশিষ্ট মৎস্যবিদ ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার।
1: নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার আপনাকে।
1: পুকুর প্রস্তুত এবং পরিচর্যার কথা যদি বলি, বর্ষাকাল বা বর্ষার জল মাছের বৃদ্ধির সহায়ক, কাজেই পুকুরের পাড়গুলো ভালো করে এ সময় বাঁধিয়ে জল ধরে রাখতে হবে, যেটা আমরা জানি। তো এই ব্যাপারে আর একটু বিস্তারিত যদি আপনি বলেন, পুকুর প্রস্তুত এবং পরিচর্যা ঠিক কিভাবে আমরা করব।
2: তো বর্ষাকাল হচ্ছে মাছ চাষিদের এই সময়ই মৎস্য চাষের সমস্ত কার্যকলাপ বর্ষাকালেই হয়ে থাকে। কারণ যেটা বলি, বর্ষাকালে বৃষ্টির জল পায়, মানে জলাধারগুলিতে জলে ভর্তি থাকছে, তো সেই ক্ষেত্রে মাছ পালতে গেলে, মাছ জলজ প্রাণী, কাজেই মাছ পালতে গেলে জলের দরকার। তো আমাদের এই পাহাড়ি অঞ্চলে অন্য সময়ে যখন বৃষ্টি হয় না শীতকালে, তখন জলস্তর কমে যায়, জল কম থাকে,
1: শুকিয়ে যায়,
2: জল শুকিয়ে যায়, কাজেই তখন মাছ চাষ করা সম্ভব হয় না। কিন্তু এখন আমাদের মৎস্য চাষীদের সুবিধাটা হচ্ছে খাল বিল পুকুর যেটাই বলি, নদী জলে ভরা আছে, সেই জন্য এই সময় আমরা মৎস্য চাষ করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, মাছ, বেশিরভাগ মাছ যা আমরা খেয়ে থাকি আমাদের এই অঞ্চলে, এই সমস্ত মাছেরা বর্ষাকালে প্রজনন করে।
1: আচ্ছা।
2: ওদের প্রজনন মানে মাছের রেণু তৈরি করা, বিষ তৈরি করা, এই সমস্ত কাজগুলিও বর্ষাকালেই হয়ে থাকে। তো সেই সমস্ত কাজগুলির জন্যে যেটা আমরা আজকে আলোচনা করব, জলের স্বাস্থ্য। যেহেতু জলজ প্রাণী, যদি জল সঠিকভাবে না থাকে, সুস্থ জল না থাকে, তাহলে মাছ চাষ করা সম্ভবপর হবে না। তো সেই জন্য আমরা কি করে থাকি, মৎস্য চাষী ভাইরাও জানেন যে বর্ষার সময় পুকুরের পাড় টারগুলি ভালো করে বাঁধিয়ে দিতে হয়, যাতে জলটা, যে জলটা জমা হয়ে থাকে সেই জলটা বেরিয়ে না যেতে পারে। তো পাড়গুলিকে বাঁধিয়ে নিতে হবে। আর সাধারণত যেটা হয় যে মাছ চাষের ক্ষেত্রে, মাছের যে সুস্থ বা স্বাভাবিক জল যেটাকে আমরা বলি, সেই জলটা হলে মাছে বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে অনেক সময় পুরনো যে সমস্ত জল অনেকটা পচা ধরনের হয়ে থাকে, সেইগুলিকে বের করে দিয়ে নতুন বর্ষার জলকে ধরে রাখতে হয়। আর কাজে এটা হচ্ছে যে এই সমস্ত করে জলাশয়গুলিকে তৈরি করে নিতে হবে। তো এখন জলের স্বাস্থ্য, এখানে আমি একটু কথা বলছি, জলের স্বাস্থ্য বলতে আমরা আসলে কি কি বলতে চাইছি। জলের, আমরা যেমন জল খেতে গেলে জল দেখবেন আমরা ফিল্টার করে খাই, নানা রকমের শোধন প্রক্রিয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে জলের স্বাস্থ্য মানে হচ্ছে জলের মধ্যে জলের ভৌত, রাসায়নিক এবং তার জৈব বৈচিত্র্য, জৈব বৈশিষ্ট্য যেগুলি আছে সেগুলি একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে। অর্থাৎ কোনো কিছুই নির্দিষ্ট মাত্রায় থাকবে, কোনো কিছুই খুব বেশি থাকবে না বা কম থাকবে না। কাজেই আমরা যদি জলের স্বাস্থ্য বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে জলকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হলে, এবং যে সমস্ত উপাদানগুলি মাছ চাষের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় জলের মধ্যে থাকতে হবে। তো সেই এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলি আমরা বলছি, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে যেমন ধরুন তাপমাত্রা, জলের আমরা পিএইচ বলি বা অম্লত্ব ক্ষারত্ব, এবং আমরা বলি যে জলের মধ্যে মাছের খাদ্য আছে কিনা, প্ল্যাঙ্কটন আছে কিনা, ফাইটোপ্ল্যাঙ্কটন আছে কিনা, জু প্ল্যাঙ্কটন আছে কিনা। তো এই সমস্ত সমস্ত বৈশিষ্ট্যগুলি একটি মৎস্য চাষের ক্ষেত্রে কি কি পরিমাণে থাকা দরকার, সেগুলি একজন মৎস্য চাষীকে নিয়মিত পরীক্ষা করে রাখতে হবে
1: এবং তার জন্য জানতে হবে তাকে,
2: অবশ্যই জানতে হবে। এবং সাধারণত মৎস্য চাষীরা বুঝতে পারেন যে ওরা যখন মাছ চাষ করছেন, যখন দেখছেন যে মাছের বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে না, মাছগুলি রোগাক্রান্ত হয়ে পড়ছে, অনেকগুলি মাছ ভেসে উঠছে জলের উপরে, তখনই ওরা বুঝতে পারেন যে এটা জল খারাপ হয়ে গেছে, মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশ হলে সেক্ষেত্রে প্রাণীরা বাঁচতে পারবে না, কাজেই সেক্ষেত্রে মাছ একটি প্রাণী, কাজেই মাছ সেক্ষেত্রে বাঁচতে পারবে না।
1: আপনি পুকুরের পাড় বাঁধানোর কথা বললেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জল ওভারফ্লো করে পুকুরের মধ্যে, সেক্ষেত্রে পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পাড় ভেঙে যায়, এই যে ভেঙে যাওয়া রোধের জন্য কি করা উচিত?
2: এই এটা আমাদের একটা, যেটা আপনি বললেন, এটা একটা সমস্যা, খুবই সমস্যা। বর্ষাকালে মৎস্য চাষিরা এটা নিয়ে ভোগেন, যেটাকে আমরা বন্যা বা ফ্লাড বলে থাকি। যদি এখন আজকাল যেটা হচ্ছে,
1: বন্যা বা ফ্লাডের ছাড়াও অতিরিক্ত বৃষ্টিতে দেখা যায় যে বাইরের জল খুব একটা প্রয়োজন পড়ে না। এমনিতেই আমরা বাড়ি ঘরে আগে দেখতাম যে কুয়োর জল ভর্তি হয়ে উপর দিয়ে উপচে পড়ছে, পুকুরেও এমনটা হয়।
2: হ্যাঁ, তো সেক্ষেত্রে মৎস্য চাষিরা যখন পুকুর বা জলাশয়গুলি তৈরি করেন, সেটাকে আমরা একটা ইনলেট আউটলেট বলে থাকি। মানে একটা, এক্ষেত্রে কি হয়, যদি পরপর অনেকগুলি, যেটা আমরা সাধারণত মৎস্য খামারের ক্ষেত্রে দেখে থাকি, যে পরপর অনেকগুলো পুকুর বা জলাশয় থাকে, অথবা যদি একটা মজুদ পুকুর থাকে, মানে যেটা অনেক বড়, সমস্ত পুকুরগুলি ওই মজুদ পুকুরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত পুকুরের জলধারণ ক্ষমতা আছে, ততক্ষণ ইনলেট দিয়ে, মানে জলটা ঢুকবে, এবং যখন অতিরিক্ত জল হবে সেটার জন্য একটা আউটলেট থাকবে, সেই আউটলেট দিয়ে সেটা বেরিয়ে যাবে এবং সেটা সাধারণত অন্য পুকুরে যেতে পারে অথবা অন্য কোনো মজুদ পুকুরে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা করা সম্ভব, এটা সাধারণত মৎস্য খামারে করা হয়ে থাকে, এই যে এই সমস্ত চ্যানেলগুলি এই মৎস্য চাষিরা বানিয়ে থাকে। কিন্তু যেটা বর্ষাকালে যদি অতিরিক্ত বন্যা বা বৃষ্টি হয়, সেক্ষেত্রে অবশ্যই সমস্যা সৃষ্টি হতে পারে।
1: একদমই, সেটা বন্যা হলে তো এটা প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না বলতে আমরা করতে পারি নিশ্চয়ই, সে নেট ব্যবহার করতে পারি যাতে মাছটা বেরিয়ে না যায়।
2: এক্ষেত্রে হচ্ছে ওই যে মাছের চারিদিকে, পুকুরের চারিদিকে জাল ব্যবহার করে, যাতে জলটা বেরিয়ে যাবে কিন্তু মাছগুলি থাকবে পুকুরে, এটা করে থাকে।
1: এটা করা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় এটাও হয় না, সম্ভব হয় না, কারণ এটা সহ
2: মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে,
1: সেটা হয়। তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, এমন বন্যা হোক সেটা আমরা অবশ্যই চাইবো না, বৃষ্টি হোক, ভারী বৃষ্টি হোক, তাতে পুকুরের জলটাও অনেকটা শোধন হয়ে যাবে, তাই তো? নতুন জল আসবে, পুরনো জল তো অটোমেটিক সেক্ষেত্রে হয়তো মিশে বেরিয়ে যাবে কিছুটা। হ্যাঁ, এটা একটা ব্যাপার গেল। তারপর চুন এবং সার প্রয়োগের একটা ব্যাপার রয়েছে মনে হয়।
2: হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে আমরা তো যেটা জানি, বৃষ্টির জল কিন্তু খুবই স্বচ্ছ পরিষ্কার জল। হ্যাঁ, সেই জলে কিন্তু আমরা যে মাছ চাষ করব, মাছ চাষের জল কিন্তু একদম স্বচ্ছ বা ফিল্টারের মতন জলে মাছ চাষ হবে না। কেন হবে না? সেক্ষেত্রে হচ্ছে কি, যে জলের মধ্যে মাছের খাদ্য থাকতে হবে, তারপর জলের মধ্যে অক্সিজেন থাকতে হবে প্রচুর পরিমাণে, এবং অন্যান্য উপাদানগুলি থাকতে হবে। তো এখন আমরা যখন বর্ষাকালেও যেটা হয়, যেটা বললাম যে বৃষ্টির জলগুলিকে আমরা জমিয়ে ফেললাম অবশ্যই, কিন্তু বর্ষাকালে অন্যান্য জলের সঙ্গে বাইরে থেকেও জল ঢুকতে পারে আমাদের পুকুরে। তো সেক্ষেত্রে কি হয়, একটা রোগ জীবাণু ঢোকার একটা সম্ভাবনা থাকে এবং হয়েই থাকে। তো সেজন্য হচ্ছে পুকুরে যাতে রোগ জীবাণু বা এইসব জলটা যাতে সুস্থ থাকে, সেই জন্য চুন প্রয়োগ করা হয় আমাদের।
1: এই বর্ষায় বাইরের জল আসতেই পারে এবং তার সঙ্গে রোগ জীবাণু
2: আসতে পারে,
1: তাই জন্য আমাদের এই সময়ে পুকুরে চুন প্রয়োগ করতে হয়।
2: তো চুনেরও একটা মানে রেশিও আছে, পরিমাপ আছে, যেটা আমরা এখানে আমরা এক কানিতে 80 কেজি কলি চুন বলি। তো সেটাকেও মৎস্য চাষি ভাইয়েরা প্রথমে সেটাকে চুনটাকে জলে চুবিয়ে দেন, কারণ চুন জল দিলে সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয় এবং উত্তপ্ত হয়ে যায়। এটাকে প্রথমে জলে চুবিয়ে তারপর ছড়িয়ে দিতে হয়। তো এতে জলটা পরিষ্কার হয়ে গেল, রোগ জীবাণু থেকেও রক্ষা পেল, সেটা একটা হলো। আরেকটা হচ্ছে সার।

0: সেটা হচ্ছে উদ্ভিদ কণা, আর একটা হচ্ছে জুপ্ল্যাংটন যেটা হচ্ছে প্রাণী কণা, এটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য, তো সেটা তো পুকুরে থাকতেই হবে। তো যেহেতু বললাম বৃষ্টির জল স্বচ্ছ পরিষ্কার থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো সার তো থাকছে না, তো সার প্রয়োগ না করলে মানে একটা প্ল্যাংটন বা প্রাণী হওয়ার জন্য, মাছের খাদ্য তৈরির জন্য যে পরিমাণ, এটাকে আমরা পুষ্টি বলি, নিউট্রিয়েন্টস, তো সেটা জলের মধ্যে থাকতে হবে, তো সেজন্যে সার প্রয়োগ করতে হয়। তো সার আমরা দু রকমই করে থাকি, জৈব সার আছে, রাসায়নিক সারও আছে। তো রাসায়নিক সারের মধ্যে তো সাধারণত মৎস্য চাষের ক্ষেত্রে আমরা জৈব সারটাকেই আমরা করে থাকি, প্রাধান্য দিয়ে থাকি, সেটা গোবর সার। সেটা গোবর সারটা প্রয়োগ করার পরে সেক্ষেত্রে মাছের খাদ্যকণাগুলি প্রচুর পরিমাণে জলের মধ্যে আসে এবং সেক্ষেত্রে মাছের বৃদ্ধিটাও ভালো হয়। তবে যে ক্ষেত্রে ধরুন আমাদের বিভিন্ন রকমের মৎস্য চাষ আছে, যেখানে মিশ্র মৎস্য চাষ আছে, তারপরে ধরুন নিবিড় মৎস্য চাষ আছে, মানে একসঙ্গে বেশি সংখ্যক মাছ চাষ করা হয়, সেক্ষেত্রে রাসায়নিক সারও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে মাছের জলের, যে জলের মধ্যে মাছের খাদ্যগুলি প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে।
1: আচ্ছা, এই চুন প্রয়োগের ফলে তো পোকামাকড় মারা পড়বে, হ্যাঁ, এতে কি মাছের খাদ্য হিসেবে যে সমস্ত প্ল্যাংটনের কথা আপনি বললেন সেগুলো মারা
0: না, সেগুলো মারা পড়বে না। এটা জলের, চুনটা জলের সঙ্গে মিশে যাবে এবং সেক্ষেত্রে অন্যান্য ধরুন যেগুলো মাইক্রোস্কোপে দেখা যায় একদম ব্যাকটেরিয়া বলুন, ওই সমস্তগুলি মারা পড়বে, ও প্ল্যাংটন ট্যাংটনে কোনো ক্ষতি হবে না।
1: আচ্ছা, মানে যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলো মারা পড়বে।
0: হ্যাঁ, ক্ষতিকারক রোগ জীবাণুগুলো থেকে জলটাকে পরিষ্কার রাখবে।
1: আর রাসায়নিক সার যদি ব্যবহার করতে চান তাহলে কোন সার ব্যবহার করবেন?
0: রাসায়নিক সারের মধ্যে আমরা ইউরিয়া দিয়ে থাকি, তো সেটা সুপারফসফেট, ওই সবগুলি ব্যবহার করা যায়। এইগুলিতে হচ্ছে গ্রোথটা ভালো হয়, এমনিতে প্ল্যাংটনও, ফাইটোপ্ল্যাংটন এইসব প্রস্তুত হয়, কিন্তু এগুলির আবার অনেক খারাপ দিকও আছে। তো সেক্ষেত্রে জৈব সারই আমরা বলে থাকি এবং অবশ্যই মৎস্যচাষী ভাইদের এগুলি অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে খরচটাও একটু বেড়ে যায়। জলের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ অবশ্যই এখানে আমরা দেখতে পারবো, যে জলের তাপমাত্রা, জলের পিএইচ, তারপর হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন, এই সমস্ত প্রথমে আমরা ওগুলিকে পরীক্ষা করে নেব। যদি দেখি যে সাধারণত যেগুলি মাপ ওদের জলের মধ্যে যে পরিমাণ থাকা প্রয়োজন তার থেকে কম আছে, হ্যাঁ, বা তাপমাত্রা বেশি আছে বা অত্যন্ত কম, অক্সিজেনটা অনেকটা কম, তো এটা একটা প্রথম হলো পরীক্ষাটা। পরীক্ষা করলে জলের, এছাড়া আমরা পিএইচ দেখতে পারবো, মানে এটা কি অম্ল না ক্ষার বেশি, এইটা হচ্ছে আমরা পরীক্ষা করতে হবে, এটা এক নাম্বার। এখন কথা হচ্ছে মৎস্যচাষী ভাইরা সবসময় হয়তো পরীক্ষাটা করছেন না, না করলেও বুঝতে পারবেন, সেটা কি করে বোঝা সম্ভব? প্রথম কথা হচ্ছে আমি যে মৎস্য চাষ করছি, ধরুন মৎস্যচাষীরা করছেন পুকুরের মধ্যে, তখন আমরা দেখতে পাবো মাছের বৃদ্ধি কম হচ্ছে, সেটা একটা প্রথম, মানে মাছ তার পরিমাণ মতো অক্সিজেন পাচ্ছে না, মা সঠিক তাপমাত্রা নেই, মাছ তার খাদ্য পাচ্ছে না, তখন তার মধ্যে জলের যে জলটা খারাপ হয়ে যাচ্ছে। এরপর তারপরেই আসবে যে হয়তো দেখা গেল মাছের মধ্যে রোগ আক্রান্ত হয়ে গেল। যখন জলটা মানে সুস্থ থাকবে না, জল খারাপ হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, তার মানে হচ্ছে রোগ আক্রান্ত হয়ে যাবে, মাছ রোগে আক্রান্ত হচ্ছে। তো এই সমস্ত এইগুলি দেখে বুঝতে পারেন সহজেই মৎস্যচাষীরা যে মাছে আমাদের যে জলাশয়ের জল খারাপ হয়ে গেছে। এছাড়া বাকি অন্যান্য রাসায়নিক প্রক্রিয়া বলুন যেগুলি আমরা করে থাকি, ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি প্রয়োজন সঠিকভাবে বুঝতে হলে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, তাই শেষ করতে হচ্ছে আজকের এই আলোচনা।
2: এতক্ষণ শুনছিলেন মাছ চাষে জলের স্বাস্থ্য নিয়ে বিশিষ্ট মৎস্যবিদ ডক্টর পম্পা ভট্টাচার্য।

0: সাক্ষাৎকার।
1: আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কিছু কথা। ভারত কৃষি নির্ভর দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য উৎপাদন করেন, কিন্তু কৃষিকাজে রয়েছে নানা ধরনের ঝুঁকি ও ব্যয়। বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক, সবকিছুর খরচ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত বছরে তিনটি সমান কিস্তিতে 2,000, 2,000, 2,000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ কৃষককে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর উপর নির্ভর করতে হয় না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় মেটাতে আর্থিক সহায়তা করা। কৃষকরা এই অর্থ ব্যবহার করতে পারেন বীজ কেনার জন্য, সার ও কৃষি উপকরণ কেনার জন্য, কীটনাশক বা জৈব উপাদান কেনার জন্য, সেচের খরচ কমাতে, কৃষিকাজের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে। যদিও 6,000 টাকা কৃষকের সমস্ত খরচ বহন করার জন্য যথেষ্ট নয়, তবুও কৃষিকাজের মরশুমে এই অর্থ অনেক কৃষক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষক পরিবারকে সুবিধা দেয়া হয়। সরকারি সংজ্ঞা অনুযায়ী কৃষক পরিবার বলতে সাধারণত স্বামী, স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বোঝানো হয়। তবে সুবিধা পাওয়ার জন্য কৃষক পরিবারকে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন যোগ্য কৃষক পরিবার চিহ্নিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সুবিধা কারা পাবেন না? প্রাতিষ্ঠানিক জমির মালিকরা, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা, নির্দিষ্ট শ্রেণীর বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা, কেন্দ্র বা রাজ্য সরকারের নির্দিষ্ট শ্রেণীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা, নির্দিষ্ট ক্ষেত্রে মাসিক 10,000 টাকা বা তার বেশি পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। টাকা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে আসে? এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT। যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এই ব্যবস্থার ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা কমে, অর্থ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছয়, অর্থ প্রদানের তথ্য যাচাই করা সহজ হয়, কৃষক নিজের পেমেন্টের অবস্থা জানতে পারেন। কৃষকরা সরাসরি PM কিষাণ পোর্টালের নো ইউর স্ট্যাটাস বা KYS ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস, ব্যাংকের তথ্য এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। EKYC কেন গুরুত্বপূর্ণ? PM কিষাণ এর নিবন্ধীকৃত কৃষকের জন্য EKYC বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুযায়ী EKYC সম্পূর্ণ করার জন্য অনলাইন, মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির সুবিধা রয়েছে। তাই যেসব কৃষকের EKYC এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নির্ধারিত সরকারি পদ্ধতিতে EKYC সম্পূর্ণ করতে হবে। নতুন কৃষক কিভাবে নিবন্ধিত হবেন? নতুন কৃষকরা PM কিষাণ এর সরকারি পোর্টালের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে সাধারণত কৃষকের আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, রাজ্যের তথ্য, কৃষি জমি সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হতে পারে। সরকারি নিবন্ধন ব্যবস্থায় আধার প্রমাণীকরণ করা হয় এবং কৃষকের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া থাকে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে PM কিষাণের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংক সংযুক্তিকরণ বা যাচাই সংক্রান্ত তথ্য ঠিক রাখতে হবে। EKYC সম্পূর্ণ করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত তথ্য সঠিক থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য ভুলভাবে সুবিধা গ্রহণ করছেন কিনা সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সরকারি পোর্টালে সন্দেহজনক বা যোগ্যতার শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু ক্ষেত্রে সুবিধা সাময়িকভাবে আটকে রেখে যাচাই করা হতে পারে, তাই কৃষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা নিয়মিত যাচাই করা উচিত। টাকা না এলে কি করবেন? কোনো কৃষকের অ্যাকাউন্টে কিস্তির টাকা না এলে প্রথমে নিজের পিএম কিষান স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। দেখতে হবে ই কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, আধার সংক্রান্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা, জমির তথ্য যাচাই হয়েছে কিনা, আবেদন অনুমোদিত হয়েছে কিনা। এরপরও সমস্যা থাকলে পিএম কিষান এর সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। সরকারি পোর্টালে অভিযোগ দাখিল ও তার স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করে। তবে কৃষকদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এক নয়। কিষান সম্মান নিধি কৃষককে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেয়, অন্যদিকে ফসল বীমা যোজনা নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। অতএব একজন কৃষক চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সম্পর্কে কিছু কথা। আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান।

কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন আলোচনা, বিষয় ছিল মাছ চাষে জলের স্বাস্থ্য। এ নিয়ে আলোচনা করলেন ডক্টর পম্পা ভট্টাচার্য। অনুষ্ঠানে এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়া বার্তা। লেম্বুছড়া স্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে যে আগামী 9ই আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 থেকে 33 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা থাকতে পারে যথাক্রমে 96 এবং 60%। এবারে কৃষি পরামর্শ জানিয়ে দিচ্ছি। জমিতে লাগানো শস্য মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। জমির তস কিছুটা বেশি হলেও নিয়ন্ত্রণে রয়েছে। বৃষ্টিপাতের ফলে আমন, আউশ এবং শালি ধানের জমিতে প্রয়োজনীয় জল রয়েছে। পাশকাঠি বা শীষ বেরোবার সময় বা মূল জমিতে চারা রোপণের জন্য প্রয়োজনীয় জল বর্তমানে জমিতে রয়েছে। তবে যেহেতু বৃষ্টি নিয়মিত হচ্ছে, তাই খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন কোনো অবস্থাতেই জমিতে না থাকে। এক জমির জল যাতে অন্য জমির ফসলের উপর দিয়ে বয়ে যেতে না পারে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যদিকে পুকুরের জলস্তর নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্দ্র আবহাওয়ায় ঝিঙে, মিষ্টি কুমড়ো, পটল ইত্যাদি সবজিতে ডাউনি মিলিডিউ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এই ক্ষেত্রে প্রতিকার স্বরূপ অর্থাৎ এই রোগের প্রাদুর্ভাব যদি দেখা দেয়, সেক্ষেত্রে ম্যাঙ্কোজেপ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতার নিচে স্প্রে করতে হবে। শুনলেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করব আজকের কিষাণবাণী অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে। একটু পরেই 7:05 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠান, এতে শুনবেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় কালিয়ার নিকট মনসার দুঃখ বৃত্তান্ত বর্ণন। পরিবেশনায় থাকবেন মৌসুমীনাথ দাস এবং তার দল। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককব্রুক সংবাদ এবং 7:55 শুনবেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের মতো গান, এতে শুনবেন আপনাদেরই পছন্দ করা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। রাত 9:00 শুনবেন যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী। 9:30 সরগম অনুষ্ঠানে আপনারা শুনবেন সেতার বাদন। আজকের শিল্পী শাহিদ পারভিজ। রাত 10:00 শুনবেন হারানো দিনের গানের অনুষ্ঠানে পুরনো বাংলা আধুনিক গান এবং 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে পদ্মাপুরাণ অনুষ্ঠান। শুনবেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় কালিয়ার নিকট মনসার দুঃখ বৃত্তান্ত বর্ণন। পরিবেশনায় রয়েছেন মৌসুমীনাথ দাস এবং তার দল।

0: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রেনাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামিদামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি কি ভাবছেন আপনি?

0: কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবেন, তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র ইন্দোর কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশ। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: শাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের শাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। শাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
2: শুনলেন মনসা মঙ্গলের গান পদ্মা পুরাণ অনুষ্ঠানে। বিষয় ছিল কালিয়ার নিকট মনসার দুঃখ বৃত্তান্ত বর্ণন। পরিবেশনায় ছিলেন মৌসুমীনাথ দাস এবং তার দল। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

জলই জীবন, পরিশ্রুত বিশুদ্ধ জল পান করুন এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে দূরে রাখুন। কোনো জলের উৎসের আশেপাশে বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে করে পানীয় জল সংক্রমিত হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে সুস্থ রাখুন এবং পরিবেশ পরিবারকে সুস্থ রাখুন। ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি অনেক রোগ নোংরা হাতের জীবাণু থেকে সংক্রমিত হয়। মনে রাখবেন সবসময়, বিশেষ করে খাবার আগে এবং শৌচকর্মের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রতিদিন দাঁত মাজলে দাঁত ঠিক থাকে। দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে থাকলে সমস্যা দেখা দেয়, মাড়ি ফুলে যায়। খাবারের পর ভালো করে হাত মুখ ধুতে হয়, তাহলে দাঁত ও মাড়ির সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। গরমের সময় স্নান করা আবশ্যক। এই সময়ে ঘামের কারণে শরীর নোংরা হয়, তাই নিয়মিত স্নান করে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এক্ষেত্রে জল সঠিকভাবে ব্যবহার করাই উচিত। কাজ থেকে ঘরে ফেরার পর সবাইকে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপর ঘরে প্রবেশ করা উচিত। ঋতু অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করাই খুব স্বাস্থ্যদায়ক। অপরিষ্কার কাপড় চোপড় থেকেও অনেক সময় চামড়ার সংক্রমণ হতে পারে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

নিজের স্বাস্থ্য এবং পরিবারের সকলের স্বাস্থ্য ভালো রাখুন। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে কক্সবাজার সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। পিএম সূর্যঘড় মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত ও প্রচার করতে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। আসি বিস্তারিত খবরে। সংসদে আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়, লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছে। এরপরই আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনে আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভায় অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতার প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সভার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2026, এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই শুরু করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দলগুলি অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময়ে ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির

0: উৎস দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 41 করার মাধ্যমে উৎসের বৈচিত্র্য আনা, গৃহস্থালী ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে এর পাশাপাশি আবগারি শুল্ক হ্রাস, তেল বিপণনকারী সংস্থাগুলোর সহায়তা এবং ওয়ার রুমের মাধ্যমে তদারকি ব্যবস্থা বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি ঘাটতি, রেশনিং এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন ভারত সফলভাবে তার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের চরম প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও জ্বালানি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, 19 লক্ষেরও বেশি পরিবার এখন শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান যে বর্তমানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের ওপর বসানো সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক জানিয়েছে, প্রতি 6 দিনে 1 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে পরিণত করেছে। চলতি বছরের জুলাই মাসে 5 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে 1 মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ন্যায় বিচার ও সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা, কর্মদক্ষতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। নতুন দিল্লিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্তরাও মোড়ের সঙ্গে এক বৈঠকে শ্রী সিং বলেন, সরকার ধারাবাহিকভাবে এমন সব প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে যা সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো স্বচ্ছ, দক্ষ ও নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: September Dillite Unushito ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুয়াতেমালার মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগার প্রবল অগ্নুৎপাতের ফলে দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সমন্বয়কারী সংস্থা কানরেড কমলা সতর্কতা জারি করেছে। অগ্নুৎপাত বৃদ্ধির কারণে দক্ষিণ পশ্চিম ফেলের সেকা ও সেনিজা গিরিখাত দিয়ে উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থের স্রোত নেমে আসার ফলে আগ্নেয়গিরির কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সভায় পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের অভিহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা সংসদ আজাইমাতাই থৈমানী মংতি সামাস নাম ফিরমা বিল নই সাই নৈজিদ পাশংখা হাস্তিনী রংনগ কাহামকুক রংনি সেব্রিমানী লগে লগে স্রাই স্রাই তংখর সংসাইতি সারানি শাখা ফানবক্সিনকা হাস্তিনী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈজাখা ত্রিপুরানী আগিনী হাস্তেফা পদ্মশ্রী ডক্টর ডিওয়াই পাটিল হাস্তিনী শ্রী সিতিনী কেরমতাই মিয়া হরনিসিমি চেংখা অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনি থংলাইমাব ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা তাবুকক তোমার শুক্রবৈ সংসদ আচাইমাতেই থৈমানী মংতি সামাজ নাম ফিরমা বিল নৈ সাই নৈজিদক পাশংখা তিনি রাজ্যসভাব অ বিল গসিমুং মানমানি ইয়াগুলো সংসদ গসিমুং মানখা আবনি সিকাং অ বিল লোকসভাব পাশংমানি বিল নরগৈ আচাইমা এবা থৈমানী ককথুম সানানি বিশারি সিমি বিশিক নৈ লেরখে হাঙ্ক নাইকলফাং এবা বখাক্সনে নাইকলফাংনি গসিমুং নাঙ্গানো বিশিক নৈনি কবাং লেরখে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটনি দাগিমুং নাহারানি নাঙাই কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াকচু নিত্যানন্দ রায় সাকা বিলনি হারমুং অংখা লেরজাক মংতি সামা রায়দাক রই সামং মথাকনা তৈ জরাব আচাইমাতেই থৈমানী মংতি সামা স্রাই স্রাই খ্লাইনা রংমন্ত্রী নির্মলা সীতারমন তিনি রাজ্যসভাব শাখা হুকবার খ্লাইনাই রকনি আজিমুং বাংরানি বাকি কিচাসক নাংমানি ইয়াপ্রি নাহারখা ব শাখা যতনি কিচাসক চুবাচুনি রাংমারি বাই কুরুক মাইচলৈ হরুয়া বুচলৈ তৈ জুদা জুদা হুকবার রকনি বাকি হুকবার খ্লাইনাই রকন খা বাজার জাগৈ তঙ্গ মন্ত্রী শাখা উত্তর সালকা আমচাইনি হুকবার খ্লাইনাই রক তাবুক বরকনি বথাই মাইথাইনি সয়রাংমারি মানৈ তঙ্গ সাতুংনি পাম সামুঙ্গ থেপামা বাই চং ফেরাংনি শাখা আশক নাহারৈ তংনা নাংলিয়া মোচাংজক রামন সাকা ফিল্ড চিদক রাং কমিশনী বিশিংতৈ পুরমথাতে পঞ্চায়েত রকনি বাকি সেকাংনি সেলাই গবাং রাং গসিমুং রেজাখা কেন্দ্র হাপাং হাস্তে রকন বিশি বাজিনি সুদ করেই লাগাইবই তঙ্গ তাই আব পুরমথাও রাংরিস নামথানি চুবাবই তঙ্গ কেন্দ্রনি চামুং মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা বসংনি চামুং মথাংমুং স্নামফিরমুং বিল নৈ সাই নৈজিদগ হাস্তে এবার সেবসাব নাহারনাই রকনি মাইচলি রকনি রাংমারি খাইরেজা গ্লাক তিনি রাজ্যসভা সংমুং ককফিল রিমুং বেরেম ব শাখা অ বিলনি খসরানি শাখা হাস্তে হাপাংনি থানি ককবিতি সানখা মন্ত্রী শাখা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ও তাবু খরক চারচিসা রেজাক লুকুরক মাগনা মাইচলৈ মানি দঙ্গ হাস্তিনী রংনগ কাহামকুক রংনি সেব্রিমানি লগে লগে স্রাই স্রাই তংখর সংসাই তিসানানি শাখা ফানবক্সিনকা হাস্তিনী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা বরদুয়ালি রেমচিনী রংনক বেড়াইনাই ব অকগ্ন শাখা ব শাখা কাহামকুক রংনি সেব্রিমানি ফ্রংনাই ফ্রংনাইজুগ রকনি কতরবার যা তঙ্গ বেড়াইনাইমা জরাব মন্ত্রী অক্রানি লগে তংমানি রংনক রংদাগিফাং সমীর রায় চৌধুরী তৈ সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকসং থৈজাখা রংকরং ত্রিপুরাতেই বিহারনি আগিনী হাস্তেফা পদ্মশ্রী ডক্টর ডিওয়াই পাটিল থৈমা জরাবিনি উমর অংখা বিশি টুকু চিসা তিনি ফুঙ্গ মহারাষ্ট্রনি কোলাপুর বাইথাংনি তংথাইনগ পাইথাকনি লাংমা নাসালাঙ্গ ব নৈ সাই চুকু বিশিনি নভেম্বর তাল ত্রিপুরানী হাস্তেফা তংমানি ডক্টর ডিওয়াই পাটিল থৈমা বাইখা খামা ফুনুখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরানী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী অক্রাখা খামা ইয়াফার্মাব শাখা ত্রিপুরাতেই বিহানি হাস্তেফাঙ্গই বার জায়াজাক থানি ডিওয়াই পাটিল লুকু হামক্রাই রেজাক নাইকলফাংনি সামুং তাংমাব খুরসা জাক থাই কাহাম কুক সামুং তাংলাংখা হাস্তেনি আগিনী মন্ত্রী অক্রা মানিক সরকার আগিনী হাস্তেফা ডক্টর ডিওয়াই পাটিল থিমাবাই খা খামা ইয়াফারকা হাস্তিনী শ্রী সিতিনী কেয়ারমতাই মিয়া হরনিসিমি চেংখা রায়দা রক্সাউই হরনি দামচি ও আইতালনি খরাংবাই সালথামনি কেয়ারমতাইনি তিয়ার অংমুং চেংজাখা ত্রিপুরানী বুবাগ্রা নুখুংনি অমতাই আগরতলানি কতাল হাবেলি এবা নুয়ুংমা বস্কাঙ্গ তে কচাম হাবেলি এবা চিপ্রে মতাই নখলাব সংজাজাগ মিয়া অমতায় তঙ্কসংলুকুরকনি হাপমুং কারজাক খনা আইচুগ আইতালনি খরাংবাই মতাই পাইরেজা

0: Rana. Montriokra Professor Doctor Manik Shaha Shaka Ker Matai Unka Ari Ham Kraini Matai Hastini Lukurokno Tonkeshetni Katina Akabikani Katina Hamia Fante Kubuni Doshani Katina Te Jotoni Bagi Tonkashang Hamarino Unka O Motaini Naharmung Akashpani Agortola Kendroni Okna Koktumak Nai Tongbayo Akashmani ne koktuma update manane bagai login khaidi www.newsonair.com news on air app follow khaidi hodalamo facebook te x handle all india radio news te instagram page o air news alerts o naidi official youtube channel news on air o abuno karibo akashmani agartala kendro ne koktuma update manake x handle akashmani news agartala facebook o air news agartala te youtube o akashmani news agartala nainani nangana Srabon talo watini molo monosha mongol palai jago sipahi jola hankorni mela ghor rudro shagorni babai bri tabuk o amsaini tongrai danor gei abo palai jagi tongo khnadi abunoti kaisa kokmung
1: কতর খাকজামা জরা বাংলাদেশ নি তিতাস তিমানার ইয়াকারে কবাং মানুখং রুদ্র সাগর গানা গিনিও থাই নাহার মানে লগিও তুবি ফাইমানি বড়নি লুকু পয়তু হুকুমু তাই মনসা মঙ্গল নি লাইবুমা তিনি বছরাবন তালনি সঞ্জ ব্রুমন চাতি ছাত্রে সগই চেংজাগো মনসা মঙ্গল পড়িমু কসাই ফায়ো মনসা মতানি লবমু চাত ছদাগর বেহুলা তাই লক্ষিন্দর নি শ্রীসি তিনি কথমা

0: জরা বাইবাকসা সেলাইজা খা আসাইসং তাই তমং চামং ফিয়া সেলাইজা গিয়া অলুকুলাইবুমা রুদ্র সাগনে গানা গিনুও তাবুক মনসা মঙ্গল পরিণয় রংনি বদল রং নুকজাগো তাই খনাও পদ্ম পুরাণী কক্থাই
1: রঞ্জিত কুমার দাস আমি ছোট থেকে দেখেছি আমার মা বাবা জলের সাথে মাছের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমার পূর্বপুরুষরা জড়িত ছিল সেই হেতু আমরা সেই মা মনসাকে একটু ভক্তি শ্রদ্ধা ভরে তারে ডাকতাম যাতে আমাদের সেই জলের সাথে মাছের যে সম্পর্কটা যারা আমরা কার্যে পরিণত করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি
2: দাস আমাদের ছোট ছোট যারা আছে ছোট ভাই বোন আছে তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে যাই যে আমরা চলে গেলে তো তোদের একটা চালিয়ে রাখতে হবে এই তাদেরকে নিয়ে যাই চল আমাদের সাথে এরকম ভাবে আমরা নিয়ে যাই ওদেরকে একটু বলি যে একটু পর বইটা আমাদের সাথে ইয়ে করে
0: রুদ্র সাগরে তৈরি লাগমা ভাই বাক্সা আজই সঙ্গে উলো আজই সঙ্গে নুকজাগো ও মনসা মঙ্গলী লাইবুমা কক্টমা খতলি সিমি আং অমৃতা দেববর্মা আকাশবাণী আগরতলা
3: হাস্তে হুকবারও থাইরিমা বাংরে না নাহারে হাস্তে হাপাং কাহাম কুক বেরেমনি বুসলই কতাল হুকবানি রায়দাতেই সৈশিলাম রেগজাক হুকবারনি তাংসেপ সামুগপ নাংনানি সাকা ফানবক্সিনী তঙ্গ হুনে সাকা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ তিনি মোহনপুরনি গজারিয়া কামি মাই বর্মানী সামুবতাঙ্গ মানজাগৈ অকক নশাকা বসাকা আবুবাই হাস্তে হুকবার ক্লাইনে রকনি আজিমুং বাঙ্গানে এমপি বিপ্লব কুমার দেব তিনি বিনে দিল্লী হাপাংনি তংথাইনগ কমনওয়েলথ গেমসও যুদুও ভারত পুইলা রাংসাক মেডেল মাননাই ত্রিপুরানী অস্মিতা দেন বরমিয়া ফারকা অস্মিতা বুসকাংনি সাল হায়ুং বেরেমনি হায়াও ভারত মুংকুচুকো তিসাওয়ান হই খাকামানি কক সাকা ব খনানি সিমি দীনদয়াল উপাধ্যায় ফ্রংমং সামুবতাং গুমতি সালগ্রাতে সিপাহী জলাবো চেংজাগানো আগস্তালনি চার সালমারি নিসিমি চি সালমারি জরা কামিতাই আউলিন খবৈ আগস্তালনি চিসাতে চিব্রি সালমারি জরা সালচি ত্রিপুরা খুয়াইতেই ধলাই হাঙ্কর ফ্রংমং সামুবতাং সংসার জাগানো বদলনি খুকফাং সুব্রত চক্রবর্তী খুক তুমা থুমনাই রক্ন অকগ্ন শাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাই মংনি তিনি থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসার জাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল ব্রিসাগোলনি ফেরবাই ফ্রেন্ডস ইউনিয়ন নো মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রৈয় সালগ্রা গুমতি হাঙ্কর ফেরাং কবাং কগৈ ওয়াতিবাউ মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং খনা সালনি তুংমারি সাকাও 33 ডিগ্রিতে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুংমারি সাকাও তংমানি 33.3 ডিগ্রিতে খামাও 27 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সিকাং ককতুমা বুবাক রক তৈবৈশা সাফিরো সংসদ আচাইমাতে থৈমানী মংতি সামাজ নাম ফিরমা বিল নৈসাই নৈজিদ পাশংখা হাস্তেনি রংনগ কাহামকুক রংনি সেবরিমানী লগি লগি স্রাই স্রাই তংখর সংসাই তিসানানী সাকা ফানবক্সিন

হাস্তেনি মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈজাখা ত্রিপুরানী আগেনি হাস্তেফা পদ্মশ্রী ডক্টর ডি ওয়াই পাটিল হাস্তেনি শ্রী সিতিনি কেরমতাই মিয়া হরনিসিমি চ্যাংখা অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাব ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা কক্রক বাই কক্তমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানা খনাফং দামসনি তামৈ সতী ব্রীজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে গুণমান সম্পন্ন বিদ্যালয় শিক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যসভায় পাশ হল জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ডক্টর ডিওয়াই পাটিল প্রয়াত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে গুণমান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উপর রাজ্য সরকার গুরুত্ব আরোপ করছে। আজ আগরতলার বর্দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, গুণমান সম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায় চৌধুরী ও পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ রাজ্যসভায় বলেছেন, সরকার কৃষকদের আয় বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে আখ, খাদ্যশস্য, ডাল, তৈলবীজ ইত্যাদি বৈচিত্র্যময় শস্য চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা এখন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন। সৌর পাম্প ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুতের উপর কৃষকদের নির্ভরতা কমেছে, যার ফলে খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শ্রীমতী সীতারমন বলেন, ষোড়শ অর্থ কমিশনের মাধ্যমে পৌরসংস্থা ও পঞ্চায়েতগুলির জন্য আগের তুলনায় অনেক বেশি অর্থ বরাদ্দ হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে 50 বছর মেয়াদি সুদমুক্ত ঋণ দিচ্ছে এবং এটি পৌরসংস্থায় সম্পদ সৃষ্টিতে সহায়তা করছে। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, জাতীয় খাদ্য সুরক্ষা সংশোধনী বিল 2026-এর অধীনে কোনো রাজ্য বা সুবিধাভোগীর খাদ্যশস্যের পরিমাণ কমানো হবে না। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই বিলের খসড়ার উপর রাজ্য সরকারগুলির কাছ থেকে মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বর্তমানে 81 কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার উন্নত মানের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। আজ মোহনপুরের গজারিয়া গ্রামে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এর ফলে রাজ্যে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। সিপাহী জেলার নলছড়ের দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে আজ এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এই অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসনের উচ্চ পদে থাকা নলছড়েরই কয়েকজন কৃতি সন্তানদেরও সম্বর্ধনা প্রদান করা হয়। শ্রাবণ মানেই বৃষ্টি, মেঘ আর মনসামঙ্গলের সুর। সিপাহী জলা জেলার মেলাঘরে রুদ্রসাগরের চারপাড়ে আজও দেশভাগের স্মৃতি আর লোক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে মনসামঙ্গল পুঁথিপাঠের প্রাচীন প্রথা। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
1: দেশভাগের সময় বাংলাদেশের তিতাস নদীর পাড় ছেড়ে বহু পরিবার আশ্রয় নিয়েছিল রুদ্রসাগরের চারপাড়ে। সঙ্গে নিয়ে এসেছিল তাদের লোকবিশ্বাস, সংস্কৃতি আর মনসামঙ্গলের ঐতিহ্য। আজও শ্রাবণ মাসের সন্ধ্যা নামলেই ধূপ দীপ জেলে শুরু হয় মনসামঙ্গল পাঠ। ভেসে ওঠে দেবী মনসার বন্দনা, চাঁদ সদাগর, বেহুলা এবং লক্ষিন্দরের চিরন্তন কাহিনী।

0: সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম, বদলেছে জীবনযাত্রা, কিন্তু বদলায়নি এই লোক ঐতিহ্য। রুদ্রসাগরের চাঁড়পাড়ে এখনো গড়ে ওঠে একাধিক মনসামঙ্গল পুঁথি পাঠের দল। বাড়ি থেকে বাড়ি ছড়িয়ে পড়ে পদ্মপুরাণের বাণী, আর বেঁচে থাকে উত্তরাধিকারের ধারাবাহিকতা।
1: রঞ্জিত কুমার দাস, আমি ছোট থেকে দেখেছি আমার মা বাবা জলের সাথে মাছের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমার পূর্বপুরুষরা জড়িত ছিল। সেই হেতু আমরা সেই মা মনসাকে একটু ভক্তি শ্রদ্ধা ভরে তারে ডাকতাম, যাতে আমাদের সেই জলের সাথে মাছের যে সম্পর্কটা যারা আমরা কার্যে পরিণত করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি।
2: সিনা দাস, আমাদের ছোট ছোট যারা আছে, ছোট ভাই বোন আছে, তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে যাই যে আমরা চলে গেলে তো তোদের একটা চালিয়ে রাখতে হবে, এই তাদেরকে নিয়ে যে চল আমাদের সাথে, এরকম ভাবে আমরা নিয়ে যাই ওদেরকে, একটু বলি যে একটু পর বইটা আমাদের সাথে ইয়ে করে।
0: রুদ্রসাগরের ঢেউয়ের মতোই প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলছে মনসা মঙ্গলের এই ঐতিহ্য। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
3: রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত থেকে শুরু হয়েছে। প্রথা মেনে রাত ১০টায় তপধ্বনির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়। ত্রিপুরার রাজপরিবারের এই পূজা আগরতলার নতুন হাবেলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবেলি অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামীকাল ভোরে তপধ্বনির মধ্যে দিয়ে পূজা শেষ হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, কের পূজা হল বাস্তুদেবতার আরাধনা, রাজ্যবাসীকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও অন্যান্য বিপদ থেকে রক্ষা এবং সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা এই পূজার মূল উদ্দেশ্য। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ রাজ্যসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল ২০২৬। লোকসভায় ইতিমধ্যে বিলটি পাশ হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি উত্থাপন করেছিলেন, যার লক্ষ্য ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনটি সংশোধন করা। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর ডি ওয়াই পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ সকালে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৯ সালে নভেম্বর মাসে তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বিহারের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন এবং কিছু সময়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ডক্টর ডিওয়াই পাতিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মৃত্যুতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্বকাল তিনি রাজ্যের কল্যাণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ত্রিপুরা ও বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর ডিওয়াই পাতিল প্রশাসনিক দক্ষতা, জনমুখী দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নমূলক উদ্যোগের জন্য প্রশংসিত হন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সরকার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ডক্টর ডিওয়াই পাটিল ত্রিপুরার সার্বিক উন্নয়নের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। রাজ্যপাল হিসেবে তিনি ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছিলেন। আগামীকাল থেকে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান গোমতি দক্ষিণ ও সিপাহীজলার জেলার দক্ষিণাংশে শুরু হবে। আগামী ৮-১০ আগস্ট সদর গ্রামীণ ও সদর শহরে এবং আগামী ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ত্রিপুরা, খোয়াই এবং ধলাই জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বিএসএফ এর উদ্যোগে বিলোনিয়ার বিকেআই মাঠে স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে পশ্চিম জেলা ২-০ গোলে দক্ষিণ জেলাকে, সিপাহী জেলা ১-০ গোলে ধলাইকে, উত্তর জেলা ৬-০ গোলে খোয়াইকে এবং গোমতী জেলা ২-০ গোলে ঊনকোটি জেলাকে পরাজিত করে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ তাঁর দিল্লির সরকারি বাসভবনে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা প্রদান করেন। অস্মিতা আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ আরও উজ্জ্বল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে গুণমান সম্পন্ন বিদ্যালয় শিক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ডক্টর ডিওয়াই পাটিল প্রয়াত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
4: শুনলেন আকাশবাণী কলকাতা এবং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘরেতে এখন সময় রাত 8:14। এখন শুরু করছি লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠান। শুনবেন আপনাদের এই পছন্দ করা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। বলতে বলতেই দেখা যাক আমাদের মধ্যে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো না, লাইনটি কেটে গেছে, বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়নি। যাই হোক, আমরা রয়েছি লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠানে। শোনাবো আপনাদের আপনাদেরই পছন্দ করা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। ফোন করবেন 8731875545 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মনের মতো গানের অনুষ্ঠান। আমরা চেষ্টা করছি আমাদের যে লাইভ ফোন হওয়ার কথা ছিল সেটাকে চালু করার। কিছু একটু সমস্যা হয়েছে, তো যতক্ষণ আমরা লাইভে যেতে পারছি না ততক্ষণ আপনাদের শোনাচ্ছি আমারই পছন্দের কিছু গান। চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধানের। অনুষ্ঠানের প্রথম গানটি আপনাদের শোনাবো আজকার জুন ছবি থেকে। শুনুন গানটি।
1: কাগজ কলম

শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের প্রথম কলারকে পেয়ে গেছি। প্রথম শ্রোতা বন্ধু, দেখা যাক কে রয়েছেন। হ্যালো,

हेलो हेलो हेलो हेलो हेलो श्रोता बंधु আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, না আমরা আসলে আজকে যোগাযোগটা ঠিক করতে পাচ্ছি না, কোথাও একটা কিছু সমস্যা হচ্ছে আমাদের টেলিফোন লাইনে, সেজন্য আপনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারছি না অনুষ্ঠানে।

শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো শ্রোতা বন্ধু, আমি কিছুই শুনতে পাচ্ছি না আসলে। হ্যালো, আমি এখান থেকে কিছুই শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন দয়া করে বলুন? সুমন মুহুরি, আগরতলা থেকে। আচ্ছা, প্রথমে বলুন আপনি কি গান শুনতে চাইছেন, কোন ছবি থেকে? মাঝধার। আচ্ছা, কোন গানটি? ক্যা জামানা আ গয়া। আচ্ছা, এবার বলুন আপনার সঙ্গে কে কে আছে গান শোনার জন্য?

ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের আজকের প্রথম থেকে টেলিফোন লাইনে কিছুটা সমস্যা চলছিল, আমরা আপনাদেরকে নিতে পারছিলাম না। তো যাই হোক, শেষমেশ ঠিক হলো, আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত ঠিক থাকবে। হ্যাঁ আসছিল, কিন্তু আমরা রিসিভ করতে পারছিলাম না অ্যাকচুয়ালি, ওটার কথা সমস্যা। ঠিক আছে, শুনুন আপনার পছন্দ। হ্যাঁ পেয়েছি, ক্যা জামানা আ গয়া, এটা অনেক পুরনো গান, একটা অনেক পুরনো ছবির গান। ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান। শুভরাত্রি, ভালো থাকবেন।

0: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বাগত জানাচ্ছি প্রেমজিৎ বাবু আপনাকে। হ্যাঁ লাইন পাওয়া গেছে, প্রথমে বলুন আপনি। একটু সমস্যা হয়েছে, হ্যাঁ একটু সমস্যা হয়েছে শুরুতে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একদম একদম। তো প্রথমে বলুন কোন গান কোন ছবি থেকে শুনতে চাইছেন? না না সে তো
1: ভারতবর্ষের মানে মহান সুর সম্রাট সঙ্গীত শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির জন্ম হয়েছিল। তাই আজকের দিনে জায়গা দাঁড়িয়ে কিশোর কুমার গাঙ্গুলিকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম।
0: অবশ্যই আপনার সঙ্গে কে কে শুনছেন সবার নাম বলুন, সঙ্গে আপনার পছন্দের গান কিন্তু যাচ্ছে শুনতে শুনতে বলে দিন। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ।

ভাই খুব খারাপ লাগছে, আমরা দেখছি খবরা খবরে, তবু একদম একদম ভগবানের কাছে আমাদের প্রার্থনা যাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে মানুষ সবাই যাতে খুব তাড়াতাড়ি উভরে আসতে পারে ভগবান। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শুনুন আপনার পছন্দের গান সঙ্গে অন্যান্য।

0: হ্যালো হ্যালো
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার বলছি।
0: স্বাগত জানাচ্ছি অনুপ বাবু আমাদের অনুষ্ঠানে। কি গান শুনতে চাইছেন সেটা আগে বলে দিন।
1: আজকে কিশোর কুমারের জন্মদিন, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের জন্মদিন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি একটা গান শুনতে চাই। ছবিটার নাম হলো খুটে সিক্কে।
0: খুটে সিক্কে?
1: হ্যাঁ খুটে সিক্কে।
0: আচ্ছা এই ছবির কোন গান?
1: গানটা হলো জীবন মে তু ডরনা নেহি তোর নিচা কবি করনা নেহি হিম্মত ওয়ালে কি মরনা নেহি।
0: জীবন মে
1: তু ডরনা নেহি তোর নিচা কবি করনা নেহি, এরকম গানটা।
0: আচ্ছা দেখছি পাচ্ছি কিনা, সঙ্গে আর কে কে আছে, আর সঙ্গে আসামের
1: বলবো, আর পাশাপাশি আরেকজন কিং কি বলবো, মানে বাচিক দুনিয়ায় একজন খুব মানে কি বলবো, অবশ্যই যার নাম প্রতিটি ঘরে ঘরে ঘরে সমাদৃত বা আমাদের শ্রোতা বন্ধুদের হৃদয়ে একেবারে উনারও জন্মদিন। আর আমার সাথে যারা আছে নামগুলো বলি, বিশেষ করে প্রেমজিৎ বাবু আছেন, অবিনাশ,
0: ওনার সঙ্গে এক্ষুনি কথা হলো।
1: তারপর হ্যাঁ তারপর আছেন আমাদের অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, তারপর আছেন ওই যে দেবজিৎ দাস। আর এই মুহূর্তে যারা যারা রেডিও শুনছেন সবার জন্য রইল, আর আপনিও শুনবেন।
0: অবশ্যই ধন্যবাদ, ভালো থাকবেন, এবং সবার জন্য প্রার্থনা করি। ঠিক আছে ভালো থাকবেন, শুভরাত্রি। শুনুন আপনার পছন্দের গান।
1: নমস্কার।

0: হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কৈলাস শহর থেকে আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে বলুন, কোন ছবির কোন গানটি শুনতে চাইছেন আপনি? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে আপনাকে, যারা যারা আকাশবাণী বিলোনিয়া শুনছেন, যে যেখানে অবশ্যই শুনছেন, সবাই আপনাকে শুনতে পাচ্ছে।
1: মহান শিল্পী যার পরিচিতি শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে,
0: একদম একদম
1: একদম, সবার আদরের কিশোর কুমার গাঙ্গুলি, উনার শুভ
0: জন্মতিথি আজকে। হ্যাঁ,
1: তো আমি উনার কণ্ঠে একখানা দুর্দান্ত গান শুনিয়ে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই।
0: গানের কথাগুলো বলুন প্লিজ।
1: ছবির নাম পরিচয়।
0: আচ্ছা, একদম, খুব সুন্দর একটা জনপ্রিয়, মানে ভীষণ জনপ্রিয় গান ওনার। ঠিক আছে, একদম পঞ্চম একদম একদম।
1: কিন্তু আরেকজন নক্ষত্রের জন্মদিবস,
0: বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র,
1: জানাচ্ছি

0: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাতিশা কলোনি থেকে বচ্চন বাবু, আপনি প্রথমে বলুন কি গান কোন ছবি থেকে শুনতে চাইছেন? গানের কথা, তুম চ্যান হো করার হো। আচ্ছা,
1: নমস্কার,
0: ভালো থাকবেন, শুনুন আপনার পছন্দের গান।
1: হ্যাঁ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের মতো গান। এতে শুনছেন আপনাদের এই পছন্দ করা হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। অনুষ্ঠানে ফোন করার জন্য ডায়াল করুন 8731875545, সেই নম্বরে আমরা রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। আপনাদের সঙ্গে যুক্ত হওয়া অবধি আমি আমার পছন্দের একটি গান আপনাদেরকে শোনাতে চাইছি, বিখ্যাত শিল্পী কিশোর কুমারের গাওয়া, আনন্দ আশ্রম ছবি থেকে।

মনির মতো গানের অনুষ্ঠানে আমরা ছিলাম লাইভ ফোনিনে। আমি দুঃখিত যে আবারও বোধ হয় আমাদের সঙ্গে সেই টেলিযোগাযোগ এর কোনো সমস্যা দেখা দিয়েছে। আমরা কোনো শ্রোতাবন্ধুকে আমরা পাচ্ছি না টেলিফোন লাইনে, তাই আপনাদের শোনাচ্ছি আমার পছন্দের গান। এবারে শোনাবো অনিন্দিতা ছবির একটি গান, শিল্পী কিশোর কুমারের গাওয়া।

শ্রোতা বন্ধুরা, মুকদ্দর কা সিকন্দর ছবির এই গানটির সঙ্গে শেষ করব আজকের মনের মতো গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন যুববাণী অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনে দীপ্তা মিউজিক্যাল একাডেমির যুব শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

কেমন আছো যুব বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে। আজ পরিবেশিত হবে দীপ্ত মিউজিক্যাল একাডেমির যুব বন্ধুদের পরিবেশনা। আজকের শিল্পীরা ময়ূক বৈদ্য, শ্রাবণী গোপ, সোহম বিশ্বাস, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূক বৈদ্য।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল দীপ্ত মিউজিক্যাল একাডেমির শিল্পী বৃন্দরা ময়ূক বৈদ্য, শ্রাবণী গোপ, সোহম বিশ্বাস, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। এতে আজ শুনলেন দীপ্তা মিউজিক্যাল একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশিত অনুষ্ঠান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া।

করা যায় গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়। কাগজ

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া।

কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে সরগম অনুষ্ঠান, এতে শুনবেন সেতার বাদন। আজকের শিল্পী শাহিদ পারভেজ। অনুষ্ঠানে আজ শুনবেন রাগ জিনজোতি।

শ্রোতা বন্ধুরা, সরগম অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন সেতারে রাগ ঝিনঝতি। পরিবেশনায় ছিলেন শিল্পী শাহিদ পারভিজ। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই। কাগজ কলম।

0: গৃহতালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হারানো দিনের গান। এই অনুষ্ঠান এতে শুনবেন শিল্পী কিশোর কুমারের গাওয়া পুরনো বাংলা ছায়াছবি, দুঃখিত বাংলা আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হারানো দিনের গানের অনুষ্ঠানে শিল্পী কিশোর কুমারের গাওয়া বাংলা আধুনিক গান আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 19শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 5ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ বুধবার। অধিবেশন শুরু হবে সকাল 6টায়। শুরুতেই 6:05 শুনবেন অমৃতবাণী, এতে শুনবেন উপনিষদ থেকে পাঠ। সুরাঞ্জলি শুনবেন 6:10, শিল্পী শিপ্রা হালদারের পরিবেশনায় ভক্তিগীতি শুনবেন। 6:25 শুনবেন হায়ুঙ্গনি খরাং, এই অনুষ্ঠান এটি আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে। 7টায় শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালিতে, শিল্পী অরবিন্দ বিশ্বাস। 8:05 শুনবেন আজকের কবিতা, এই অনুষ্ঠানের অব্যবহিত পরেই শুনবেন দোলন চাপা, এতে শুনবেন শিল্পী অনুপ ঘোষালের পরিবেশনায় নজরুল গীতি। 8:30 শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনাসমঙ্গলের গান, বিষয় কালিয়ার বিলাপ ও বিপুলা লক্ষ্মীন্দরের রূপ বর্ণন এবং লক্ষ্মীন্দর কি দংশন, পরিবেশনায় মৌসুমীনাথ দাস এবং তার দল। 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান, 10:05 দেশবন্দনাতে শুনবেন দেশাত্মবোধক গান। সকাল 10:30 শুনবেন হারানো দিনের গান, এই অনুষ্ঠান। 11:05 FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আপনাদের আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বেলা 2:15 শুনবেন রজনীকান্তের গান রজনীগন্ধা অনুষ্ঠানে। 2:30 শুনবেন আমি নারী, এই অনুষ্ঠানে সুরমালিকা বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। 5:10 শুনবেন জীবনের গল্প, এই অনুষ্ঠানের অব্যবহিত পরেই শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। 5:45 শুনবেন লোকসঙ্গীত, এতে শুনবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি। ককবরক অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 6টায়। 6:30 খেতে খামারে অনুষ্ঠান। 7:05 শুনবেন মনসা মঙ্গলের গান পদ্মাপুরাণ অনুষ্ঠানে, বিষয় বিপুলার চৈতন্যপ্রাপ্ত ও বিপুলার বিলাপ, পরিবেশনায় পাখি দাস এবং তার দল। 8:05 শুনবেন লাইফ ফোন ইন মনের মতো গান। 9টায় শুনবেন পাঁচ মেশালি। 9:30 শামে গজল অনুষ্ঠানে শুনবেন শিল্পী অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিং এর পরিবেশনে গজল। 10:00 শুনবেন সংসদের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে। এছাড়াও নির্ধারিত সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান সূচি। এরই সঙ্গে শেষ করব আজকের অধিবেশন। কথা হবে আগামীকাল সকালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।